বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা। সকাল 7:59। আজ সোমবার 18 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 14 জিলহজ 1447 হিজরি, 1 জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM 88.8 মেগাহার্স ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে মরিয়াম সুলতানা ও আমি শেখ ইমরান সাইদ। অধিবেশন তত্ত্বাবধানে নুরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। অধিবেশনের শুরুতেই সকাল 8:00 ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Monday, the 18th of Jyeshtha, the 14th of Zilhaj, and June the 1st. The news read by Shamim Khan. First, the headlines. Government's aim is to fulfill people's expectation, implementing election manifesto, says Prime Minister at a discussion on 45th martyrdom anniversary of Shaheed President Ziaur Rahman. Offices resume today after 7-day Eid al-Azha holiday. State to demand for maximum punishment to the accused in Ramisa murder and rape case, says Law Minister. Jungle Salimpur of Chattogram will no longer remain a sanctuary for criminals. No innocent dweller will be evicted, informs Home Minister. Entry prohibition starts from today till August the 31st in Sundarbans to protect biodiversity. At least 55 people were killed in a huge explosion at a village in the Shan state of Myanmar. And host India beat Bangladesh by 3-0 in the South Women's Championship football at Goa. Now the details. Prime Minister and BNP Chairman Tariq Rahman has said that his government is committed to fulfilling all expectations of the country's people. He said this while addressing a discussion as chief guest at the Krishibid Institution in Bangladesh in the capital yesterday, marking 45th martyrdom anniversary of Shaheed President Ziaur Rahman. Prime Minister said, government's manifesto is no longer just BNP's manifesto. It is now the manifesto of the people. Government has to fulfill hopes and aspirations of those who voted in favor of it. He said, following the guidance given by Shaheed President Ziaur Rahman, government has undertaken programs and are governing the country accordingly. Reaffirming the government's commitment to restoring democracy and improving justice, education and healthcare, Tariq Rahman said, aspirations that people expected after the liberation war were not fulfilled. Over the past 17 years, nation witnessed how democracy, justice, education and healthcare were killed. BNP government assumed responsibility at a difficult and crucial time. If the government proceed carelessly during this period, the country and the future generations will suffer irreparable damage, he added. All government and private offices, including banks, insurance companies and capital market institutions, will resume operations today after a long 7-day public holiday for Holi Eid al-Azha. The government declared holiday from May the 25th to May the 31st for Eid. Combined with the weekly weekend, the government employees enjoyed a full 7-day leave. Meanwhile, the number of people returning to the capital has increased following Eid holidays. Working people are travelling back to the capital from different parts of the country by road, rail and water transport. As a result, traffic volume on various roads in the capital is gradually increasing. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asadusaman said the prosecution would seek maximum punishment for the accused in the sensational Ramisa rape and murder case, the trial of which is set to begin today. He said this while speaking as chief guest at a cheque distribution program at Shulkupa Upazila Purishad in Junaida yesterday. The law minister said 5 members had been requested from the opposition party for the Constitutional Amendment Committee and they had informed the government to announce the decision later. He said it is the responsibility of all to protect the society and the state from the menace of drugs and urge everyone to remain united against drug abuse. There will be no compromise on drugs, he added. Home Minister Salahuddin Ahmed has warned of launching stringent drives against violence mongers, saying Jungle Salimpur will no longer remain a sanctuary for criminals and the government has no plan to evict any innocent individuals from the area now. He gave the warning while briefing the press during his visit to Jungle Salimpur of Chattogram yesterday. Home Minister said that the government has plans to establish a new prison in Jungle Salimpur region of Chittagong and Chattogram. He said that a vested interest quarter has been spreading rumours on eviction of general inhabitants of the area to provoke them. This is Bangladesh Betar giving you the news. The Forest Department imposed a 3-month ban on all entry into Sundarbans from today till August the 31st to protect biodiversity, wildlife and fisheries resources of the world's largest mangrove forest during the breeding season. During this period, no one, including fishermen, bawalis, mowalis, golpata collectors or tourists, are allowed to enter the forest. According to Forest Department sources, June, July and August constitute breeding season for most fish, crabs, shrimp, reptiles, birds and mammals in the Sundarbans. During this period, rivers and canals within the forest serve as safe spawning grounds for numerous fish species. The season is also crucial for seed germination and growth of new saplings of various plant species. A devastating explosion killed at least 55 people and wounded dozens more in a village in Namkhan Township in the Shan state of Myanmar. A huge cloud of smoke could be seen billowing over the village shortly after the blast occurred yesterday. The explosives were used for mining purpose. Iran's Foreign Minister Abbas Araghchi says that the exchange of messages with the U.S. is ongoing, but nothing is certain until a deal is finalized. U.S. Secretary of Defense Pete Hegseth warns that Washington is ready to resume strikes against Iran if the ongoing negotiations collapse. Mohammad Baghir Ghalibaf, Iran's parliamentary speaker and top negotiator, says Tehran will not accept any agreement that ends its conflict with the U.S. unless there is certainty that Iranian people's rights are secured. Israeli Prime Minister Benjamin Netanyahu said he has instructed the Israeli military to expand the maneuver in Lebanon after occupation of strategic Beaufort Castle. Meanwhile, Lebanese Prime Minister Nawaf Salam accused Israel of pursuing a scorched earth policy as Israeli forces expand the ground invasion. Football in Bangladesh became group runners-up after losing to host India by 3-0 in the SAF Women's Championship at Jawaharlal Nehru Stadium in Goa last night. Bangladesh will take on Nepal in the first semi-final at 4 p.m. Bangladesh time on Wednesday next at the same venue. In the second semi-final, host India will take on Bhutan at 8 p.m. on the same day. Finally, weather and forecast by Little One this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Government's aim is to fulfill people's expectation implementing election manifesto, says Prime Minister at a discussion on 45th martyrdom anniversary of Shaheed President Ziaur Rahman. Offices resume today after 7-day Eid al-Adha holiday. State to demand for maximum punishment to the accused in Ramisa murder and rape case, says Law Minister. Jungle Salimpur of Chattogram will no longer remain a sanctuary for criminals. No innocent dweller will be evicted, informs Home Minister. Entry prohibition starts from today till August the 31st in Sundarbans to protect biodiversity. At least 55 people were killed in a huge explosion at a village in the Shan state of Myanmar. And host India beat Bangladesh by 3-0 in the SAF Women's Championship football at Goa. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: এতক্ষণ সকাল 8টার ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন স্থানীয় খবর বাংলায়।
2: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শাহিদা আক্তার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কাজ আজ শুরু হচ্ছে। শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার কাজে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে। তিনি গতকাল ঝিনাইদহ জেলা পরিষদ আয়োজিত শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন, সরকার সারা দেশের 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে, এটা সরকারের প্রতিশ্রুতি। দেশের বিভিন্ন এলাকায় কৃষক কার্ড চালু হয়েছে, পর্যায়ক্রমে সারাদেশে কৃষক কার্ড চালু করা হবে। মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের সরকারিভাবে ভাতা প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়। জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিতে জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল আজহার টানা 7 দিনের ছুটি শেষে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, ব্যাংক, বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং পুঁজিবাজার আজ আবার খুলছে। ঈদ উল আজহা উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা টানা 7 দিনের ছুটি ভোগ করেছেন। এদিকে ঈদের ছুটি শেষে খুলনামুখী মানুষ ইতিমধ্যেই ফিরতে শুরু করেছেন। শনিবার ও রবিবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবী মানুষ খুলনায় ফিরেছেন। এছাড়া পবিত্র ঈদ উল আজহার টানা 7 দিনের সরকারি ছুটি শেষে আজ সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন এ তথ্য জানিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল মহানগরীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মন্টু এতে প্রধান অতিথি এবং জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম নান্নু বিশেষ অতিথি ছিলেন। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু জাফরের সভাপতিতে জেলা ছাত্রদলের সদস্য সজীব ও জেলা বিএনপির সদস্য সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল যশোর জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু এতে প্রধান অতিথি এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলার হোসেন খোকন বিশেষ অতিথি ছিলেন। জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামানের সভাপতিতে জেলা ছাত্রদলের সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। জেলা ছাত্রদল এর আয়োজন করে। সুন্দরবনের বনজ সম্পদ, জীব বৈচিত্র্য, বন্যপ্রাণী ও মাছসহ জলজ প্রাণীর প্রজনন সুরক্ষায় আজ থেকে টানা 3 মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। এই নিষেধাজ্ঞার আওতায় 31 আগস্ট পর্যন্ত জেলে, বাওয়াল, মওয়াল, গোলপাতা সংগ্রহকারী ও পর্যটকরা সুন্দরবনের ভেতরে প্রবেশ করতে পারবেন না। যশোরের মনিরামপুর উপজেলার মনিরামপুর রাজগঞ্জ সড়কের তালতলা এলাকায় গতরাতে এক সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একটি মোটরসাইকেল অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ডোমরা পুটিমারি বিলে গতকাল এক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পাইকগাছার ঘোড়া প্রথম, নড়াইলের ঘোড়া দ্বিতীয় এবং লোহাগড়ার ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে। সংসদ সদস্য আজিজুল বারী হেলাল প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। খেলার খবর ফুটবল। খুলনার কয়রা উপজেলার গ্রাজুয়েট মাধ্যমিক বিদ্যালয় মাঠে 4 দলীয় ফুটবল টুর্নামেন্টে গতকালের ফাইনাল খেলায় কালনা সাফিয়া ফুটবল একাদশ টাইব্রেকারে 3-2 গোলে বুড়ি গোয়ালিনী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে যশোর শহরের খোপ স্টাফ কোয়ার্টার মাঠে গতকাল এক প্রীতি ফুটবল খেলায় তরুণ একাদশ 2-1 গোলে যুব একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আজকের এই সকালে প্রতিদিনের মতোই আমরা খানিকটা সময় কাটাব দেশাত্মবোধক গানের আয়োজনে। আর আজকের আয়োজনের প্রথম শিল্পী হাফিজুর রহমান, গীতিকার সৈয়দ আব্দুল মতিন।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা দেশের গান শুনছেন। আমাদের আজকের আয়োজনের শেষ গানটির শিল্পী রুনা লায়লা, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

0: শ্রোতা বন্ধুরা, রুনা লায়লার কণ্ঠের এ গানটি দিয়েই শেষ হচ্ছে আমাদের দেশের গানের আজকের আয়োজন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্টজে। এছাড়া শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শোনার জন্য। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন মঞ্জুরুল আলম টুটুল, কথা সাজিয়েছেন শিউলি মহিউদ্দিন, সুর করেছেন শাহ আলম বাদল।

প্রিয়শ্রোতা বর্ণালী আয়োজনে শুনছেন আধুনিক গান। এবারে গানটি রয়েছে নাহিদ সুলতানার কণ্ঠে। সুর করেছেন সাইদুর রহমান, কথা সাজিয়েছেন সৈয়দ আব্দুল মতিন।

0: বাংলাদেশে বসবাসরত আমার প্রিয় অভিভাবক বৃন্দ ও সুধীজন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচের রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশু আগামী দিনে জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে আপনারা অবগত আছেন। চলতি মাসের 5 তারিখে বাংলাদেশের 18টি জেলার 30টি উপজেলায় আমরা এর মধ্যে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটা চলছে। আপনারা আরো আনন্দিত হবেন যে আগামী 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে 1 ডোজ টিকাদান, অর্থাৎ হামের 1 ডোজ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি। একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গঠনে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে 1 ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
1: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বর্ণালী আয়োজনী, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানের এবারের শিল্পী মঞ্জু দাস, গীতিকার সর্দার লতিফ, সুরকার নারায়ণ চন্দ্র রায়।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্ম পরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপথ সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বর্ণালী আয়োজনের সাথে, শুনছেন সুন্দর সুন্দর কিছু আধুনিক গান, আর এবারে রয়েছে অনুষ্ঠানের সবশেষ গান, কারণ অনুষ্ঠানের সময় একেবারেই শেষ প্রান্তে। চলুন শুনে আসি বাসুদেব সেনগুপ্তের কণ্ঠে গান, কথা সাজিয়েছেন দৌলতুন নাহার, সুর করেছেন শেখ আলী আহমেদ।

0: প্রিয় শ্রোতা, এর সাথে শেষ হচ্ছে বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান।
1: বাংলাদেশ বেতার খুলনা, অল্প কিছুক্ষণের মধ্যেই সকাল ৯টার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি জেসমিন আক্তার। প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণের সকল প্রত্যাশা পূরণ করতে সরকার বদ্ধপরিকর। তিনি গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনে অনুপ্রাণিত হয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করছে এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, সরকারের ইশতেহার এখন কেবল বিএনপি নয়, এটি এখন জনগণের ইশতেহার। যারা এর পক্ষে রায় দিয়েছেন তাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পথ নির্দেশনা দিয়েছিলেন তার ধারাবাহিকতা রক্ষা করেই সরকার কর্মসূচি হাতে নিয়েছে এবং দেশ পরিচালনা করছে। বিচার, শিক্ষা ও স্বাস্থ্য সহ গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে টানা 7 দিনের সরকারি ছুটি শেষে আজ খুলেছে সরকারি বেসরকারি সব অফিস, ব্যাংক, বীমা ও পুঁজিবাজার। এবছর ঈদ উল আজহা উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটানা 7 দিনের ছুটি উপভোগ করেন। দীর্ঘ ছুটি শেষে আজ থেকে লাখো কর্মজীবী মানুষ নিজ কর্মস্থলে ফিরেছেন। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারেও শুরু হয়েছে নিয়মিত কার্যক্রম। ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও আজ থেকে সকল ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হচ্ছে। এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের সংখ্যা বেড়েছে। দেশে বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, ফলে রাজধানীর বিভিন্ন সড়কেও যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি গতকাল ঝিনাইদহ জেলা পরিষদের আয়োজনে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে একথা জানান। আইনমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা সকলের দায়িত্ব এবং সমাজের সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ডিজেলের দাম অপরিবর্তিত রেখে জুন মাসের জন্য 3 ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। গতরাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম 115 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার 130 টাকা থেকে বাড়িয়ে 135 টাকা, পেট্রোলের দাম প্রতি লিটারে 135 টাকা থেকে বাড়িয়ে 140 টাকা আর অক্টেনের দাম 140 টাকা থেকে বাড়িয়ে 145 টাকা করা হয়েছে। আজ 12টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় আজ থেকে 31 আগস্ট পর্যন্ত টানা 3 মাসের জন্য সেখানে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ সময় জেলে বাওয়ালি, মৌয়াল এবং পর্যটক কেউই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না। বন বিভাগ জানায়, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এই সময় নদী খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। তাই প্রাকৃতিক পরিবেশ নির্বিঘ্ন রাখতে প্রতিবছরের মতো এবারও 3 মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়। মিয়ানমারে একটি গ্রামে মারাত্মক বিস্ফোরণে অন্তত 55 ব্যক্তি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। সূত্র জানায়, এই ঘটনায় শান রাজ্যের নামখাম এলাকার একটি গ্রামে 25 জন নারী এবং 30 জন পুরুষ নিহত হয়। গতকাল বিস্ফোরণের কিছুক্ষণ পরই গ্রামটি গাঢ় ধোঁয়ায় ছেয়ে যায়। খনিজ সম্পদ সংগ্রহের লক্ষ্যে ব্যবহৃত বিস্ফোরকের বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বার্তা আদান প্রদান চললেও একটি চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেত সতর্ক করেছেন, চলমান আলোচনা ভেস্তে গেলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইরানি পার্লামেন্টের স্পিকার এবং শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিফ বলেছেন, ইরানি জনগণের অধিকার সুরক্ষার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতের অবসান ঘটাতে ইরান কোন চুক্তি মেনে নেবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কৌশলগত বিওফোর্ট দুর্গ দখলের পর তিনি লেবাননের সামরিক তৎপরতা সম্প্রসারণের জন্য তার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: আসসালামু আলাইকুম। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল ৯টা বেজে ৫ মিনিট। আপনি শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রকে।

0: মধুমাস জ্যৈষ্ঠের এই মিষ্টি সকালে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করতে চাই আমাদের আজকের রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান। আর আজকে পুরোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি প্রিয় শ্রোতা, আমি মরিয়ম সুলতানা জিনিয়া
1: আর আমি শেখ ইমরান ফাইদ।
0: আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে আছেন অভিজিৎ মন্ডল এবং অধিবেশন তত্ত্বাবধান করছেন নূরজাহান আক্তার। আর আছে অসংখ্য চিঠি আমাদের মাঝে, তাই না? এটা কিন্তু বিশেষ ভালো লাগার।
1: হ্যাঁ, আমাদের কাছে অনেক চিঠি, অনেক শ্রোতার আবেদন। প্রথমে আমরা যে চিঠিটি নিচ্ছি সেটি পাঠিয়েছেন,
0: কে পাঠিয়েছেন?
1: মোহাম্মদ ইসমাইল হোসেন, তিনি আমাদের নিয়মিত শ্রোতা, তিনি থাকেন বগুড়ায়, ঐতিহ্যবাহী জেলা বগুড়া, মহাস্থানগড়ের বগুড়া। সেই বগুড়ার মোকামতলা থেকে তিনি আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন।
0: কি অনুরোধ জানিয়েছেন?
1: এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনীর কণ্ঠের একটি গান শুনবেন।
0: আচ্ছা, বলবো কথা বাসর ঘরে ছায়াছবি থেকে অবশ্যই শোনাবো, গানটি তালিকায় রয়েছে। তবে তার আগে বলছি, যারা আমাদের সাথে চিঠির পাশাপাশি ফোনে কথা বলতে চান তাদের জন্য নাম্বার হচ্ছে 01974121970।
1: তো চলুন, এই নাম্বারেই কিন্তু আমরা থাকবো এই প্রান্তে, গানের ফাঁকে আপনাদের সাথে কথা হবে।
0: ঠিক তাই, তবে আমরা প্রথম গানটি শুনে আসি। হ্যাঁ,

0: মধুমাসির আম কাঁঠালের ঘ্রাণে হয়তো বা একটু ঘুম ঘুম বেশি পাচ্ছে, তাই না? তো এই সময়টাতে আমরা একটু চাই আপনারা একটু আড়মোড়া ভেঙে উঠুন এবং আমাদেরকে শুনুন, রূপালী শুনুন, আমাদেরকে অনেক অনেক ভালোবাসুন, সাথে কিন্তু এক কাপ চা রাখতেই পারেন এই সকালে, তাই না?
1: অবশ্যই, সেটা আর বলতে।
0: প্রিয় শ্রোতা, চলে এসছে আরো আরো অসংখ্য চিঠি, আমার তো ভীষণ ভালো লাগছে ইমরান।
1: হ্যাঁ, আমাদের শ্রোতা বন্ধুরা যে এই এখনকার সময়েও আমাদের চিঠি লেখেন, এটা কিন্তু অনেক বড় বিষয়, তারা চিঠির সেই সংস্কৃতি ধরে রেখেছে।
0: হ্যাঁ, অবশ্যই। আর তার মধ্যে কিন্তু অনেক অনেক বন্ধু একসাথে লিখছে, তো আমি সেটা দেখে আরো বেশি ভালো লাগছে। আমাদেরকে পাঠিয়েছেন পানপাতা রেডিও শ্রোতা ক্লাব ভালুকগাছি মাসপাড়া পুঠিয়া রাজশাহী থেকে সালাউদ্দিন লালন, মরিয়ম পরাগমন, টোকন মধুমালা, সানজিদা শেফা, উসমান জ্ঞানেন্দ্র, কাকলি কাশেম, আলিম জাফর, বিজন আফজাল, মিলন লাভলি, টিউলি বুলবুল, সালেহা প্রকাশ, মানিক মেহেদি ও কথা, অসংখ্য বন্ধু একসাথে লিখেছেন, তারা কিন্তু শুনতে চেয়েছেন
1: মনের মাঝে তুমি এই ছায়াছবির একটি গান, আর এই গানের শিল্পী উদিত নারায়ণ ও অনুরাধা পারওয়াল।
0: চলুন গানটি উপভোগ করে আসি।

0: প্রিয়শ্রোতা, গানের ফাঁকে আমরা চলে এসেছি সরাসরি ফোন ইন পর্বে। কথা বলতে অনেকক্ষণ কথা হয় না প্রিয় বন্ধুদের সাথে, অনেক অনেক কল দেখতে পাচ্ছি,
1: তারপর নাম্বারটা বলছি, খুব উন্মুখ হয়ে অপেক্ষা করছেন আমাদের ফোনের জন্য।
0: 01974121970 নাম্বারটি আপনার জন্য খোলা আছে। ওয়ালাইকুম আসসালাম
2: ভাই, আপু কেমন আছেন?
1: আমরা দুজনেই ভালো আছি ভাই। জি আলিম ভাই বলুন।
0: ঠিক আছে প্রিয় শ্রোতা, ধন্যবাদ ফোনের জন্য। এভাবে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে অনেক অনেক ভালোবাসবেন, আর সকালটা সকালবেলা উঠে জন্মনে করে দিবেন। যাই হোক, এবার দেখছি কে আছেন।
1: জি কাশিম সরদার বলুন। জি ধন্যবাদ। জীবন যেন শুরু হলো নতুন করে, নতুন করেই প্রতিদিন সকালে আমাদের জীবন শুরু হয়, আমরা নতুন করেই স্বপ্ন দেখি, নতুন করেই আমরা সাজাই।
0: ঠিক তাই প্রিয় শ্রোতা, চাইলে ফোন করতে পারছেন 01974121970 নাম্বারে। আর ঈদের সময়টা যেহেতু যাচ্ছে, একটু স্বাভাবিক চলাফেরা এবং খাওয়া দাওয়া আমরা করতেই পারি, তাই না, নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য।
1: এবং তাছাড়া ভীষণ গরমও পড়ছে।
0: হ্যাঁ, ভীষণ গরম পড়েছে, একটু লেবুর শরবত খেতে পারি এখন একটু বেশি বেশি, তাই না।
1: আর প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, যাতে করে পানির অভাবটা পূরণ হয়ে যায়।
0: শুভ সকাল। জি দীপঙ্কর বলুন। আচ্ছা আচ্ছা, আমাদের হাতে এসে পৌঁছালে অবশ্যই পড়বো। ভুলো না আমায় ছায়াছবি, একদিকে পৃথিবী। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য দীপঙ্কর, আমাদের সাথে থাকবেন। আর যদি হাতে পৌঁছায় চিঠি অবশ্যই পড়ে শোনাবো, কেন নয়। দেখছি এবারে কে আছেন।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আমরা দুজনেই ভালো আছি।
0: জি আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভীষণ ভালো আছি।
1: জি ইমরান ভাই ভালো আছে ভাই। জি বলুন। জি ইসলাম উদ্দিন বলুন।
3: জি ভাই, আমাকে শোনাবেন, আমাকে শোনাবেন। তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় ভাগ্যবতী, সাইসবেটিকে সাবিনা আসমিন ও অ্যান্ড্রু কিশোর কণ্ঠে তোমাকে ভালোবেসে দেবুল করেছে আমি, এশিয়া নামে জানতে ভালো থাকবে।
1: আচ্ছা ধন্যবাদ, তুমি বড় ভাগ্যবতী ছায়াছবি, আপনিও অনেক ভাগ্যবান, কারণ আপনি সকালবেলায় আজকে ফোনের লাইনটি পেয়ে গেছেন। এটা অনেকেই পায় না বলে আমাদের কাছে অভিযোগ করে।
0: হ্যাঁ অবশ্যই, অনেক কষ্ট করে কিন্তু লাইন পেতে হয় আমাদের।
1: হ্যাঁ অবশ্যই।
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। জি মানিক ভাই বলেন। ঠিক আছে, ধন্যবাদ ফোন করবার জন্য প্রিয় শ্রোতা, অনেক অনেক ভালো লাগছে, বলে বোঝাতেই পারবো না আপনাদের মিষ্টি মধুর কথাগুলো। দেখছি এবারে কে আছেন আমাদের সাথে।
1: ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভালো আছি আমরা দুজনেই।
4: আমি রাজু আহমেদ বলছিলাম, কুটিপাড়া মোড় চৌকাশাবাজার যশোর থেকে।
1: জি রাজু বলুন।
0: আমাদের সময় যেহেতু কম, তাই আমরা খুব দ্রুত কথা শেষ করব ঠিক এইভাবেই। হ্যালো আসসালামু আলাইকুম। জি ভালো, কে বলছেন? জি জি জি বলুন।
4: ভালোবাসার মূল্য কত?
0: আসলে ভালোবাসার মূল্য কত বলতো?
1: অনেক অনেক, কিন্তু এটি আমরা আসলে সবসময় বুঝতে পারি না।
0: আচ্ছা, পরিমাপ করে কি বলা যায়?
1: এটাই হলো কথা, ভালোবাসার মূল্য পরিমাপের যোগ্য নয়।
0: শুভ সকাল।
3: দাদা দিদি কথা বলছি, পলাশ কুমার সরকার।
0: জি পলাশ। জি
3: ভালো লাগছে দিদি গানগুলো?
0: জি জি আমাদেরও ভালো লাগছে।

0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ প্রিয় শ্রোতা ফোন করবার জন্য, অনেক ভালো লাগছে। তবে আর একটি দুটি ফোন নিয়ে কিন্তু আমরা চলে যাব পরবর্তী আয়োজনে, তো এই জন্য খুব দ্রুত কল করুন।
1: হ্যালো,
2: ওয়ালাইকুম আসসালাম,
0: জনি।
1: জি জনি, মহেশপুর থেকে।
0: জি, মুখোমুখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিয় শ্রোতা আপনি ফোন লাইনটি কেটে দিয়েছেন, গানের লাইনটা বললে কিন্তু আমাদের জন্য খুব সুবিধা হয়।
1: ঠিক আছে, আমরা মুখোমুখি ছায়াছবির একটি গান তাহলে জনিকে শুনিয়ে দেব।
0: অবশ্যই, এজন্য থাকুন সব সময় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, আর শুনতে থাকুন আমাদের আজকের রূপালী। চলে যাচ্ছি অনুষ্ঠানের বাকি অংশে, ফিরছি এর পরপরই আবারও আপনাদেরই কাছে।

অসম্ভব সুন্দর একটা গান শুনছি কিয়ামত থেকে কিয়ামত ছায়াছবি থেকে রুনা লায়লা ও আগুনের কণ্ঠে। অনুরোধ করেছেন সঞ্জয় নন্দন প্রতাপ খুলনা থেকে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশে কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয়পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইব এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয় পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠানের সাথে। আর এবারে চলছে
3: সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে আমরা কালিয়া ছায়াছবির একটি গান শুনব, রায়ের মহল খুলনার বন্ধু অনুবিশ্বাসের অনুরোধে।

0: আজকে না হয় ভালোবাসো।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজকেই বরং ভালোবাসার কথা হয়ে যাক। মিন্টু আমার নামে এই ছায়াছবিতে, মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে। আর ভালোবাসারই কথাগুলো শুনতে চেয়েছেন কাকচিড়া বাজার বরগুনা থেকে জাফর পালোয়ান।
0: আমি কিন্তু চাই আজকাল পরশু প্রতিদিন ভালোবাসতে।

প্রিয় শ্রোতা, এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন এবং ঈদের আনন্দ এখনো যেহেতু রয়েছে উপভোগ করতে থাকুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন ত্রিতাল রাগে তবলা বাদন শুনবেন শিল্পী শেখ গোলাম কিবরিয়া।

সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ ত্রিতাল রাগে তবলা বাদন শুনছিলেন। শিল্পী ছিলেন শেখ গোলাম কিবরিয়া। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, আমাদের প্রথম অধিবেশনের আয়োজন মালার এখানেই সমাপ্তি। এতক্ষণ অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমরা দুজন, মরিয়াম সুলতানা এবং আমি শেখ ইমরান সাইদ। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ঠিক বেলা 11:59। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, আমাদের প্রথম অধিবেশনের আয়োজন মালার এখানেই সমাপ্তি। এতক্ষণ অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমরা দুজন, মরিয়াম সুলতানা এবং আমি শেখ ইমরান সাইদ। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ঠিক বেলা 11:59। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। প্রিয় শ্রোতা, শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় আছি মরিয়াম সুলতানা এবং মোহাম্মদ ইমরান সাইদ, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মেধা, প্রকৌশল সহযোগিতায় অভিজিৎ মণ্ডল। শুরুতেই বাংলায় সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি খায়রুন নিসা। পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষে আজ খুলেছে সরকারি বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার, ফলে আবার কর্মচাঞ্চল্য ফিরেছে অফিস পাড়ায়। ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও আজ থেকে সকল ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও নিয়মিত লেনদেন শুরু হয়েছে। এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের সংখ্যা বেড়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন মানুষ, ফলে রাজধানীর বিভিন্ন সড়কও যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন সংশ্লিষ্ট আদালত। আগামীকাল থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এর আগে আদালতে প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে হাজির করা হয়। এদিকে গতকাল ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে। ডিজেলের দাম অপরিবর্তিত রেখে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। গত রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম 115 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার 130 টাকা থেকে বাড়িয়ে 135 টাকা, পেট্রোলের দাম প্রতি লিটার 135 টাকা থেকে বাড়িয়ে 140 টাকা আর অক্টেনের দাম 140 টাকা থেকে বাড়িয়ে 145 টাকা করা হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হয়েছে। সুন্দরবনে জীববৈচিত্র্য, বন্য প্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় আজ থেকে 31 আগস্ট পর্যন্ত টানা তিন মাসের জন্য সেখানে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এই সময় জেলে, বাওয়ালি, মোয়াল এবং পর্যটক কেউই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। নদী খালে বিভিন্ন গাছের চারা গজায়, তাই প্রাকৃতিক প্রতি বছরের মতো এবারও তিন মাসের জন্য জারি করা হয়েছে। ইরানের কাশিম ওয়াশিংটনের শান্তি চুক্তি আলোচনা ভিত্তিতে ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা পুনরায় শুরু করার ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলার পর সতর্ক সংকেত বেজে ওঠে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোন অবস্থায় ইরানের কাছে আণবিক অস্ত্র থাকতে পারবে না এবং এ বিষয়টি দেশটির সঙ্গে চুক্তিতে উপনীত হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান প্রদান অব্যাহত থাকলেও চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোন কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয়। মিয়ানমারের শান রাজ্যের নামখাম এলাকার একটি গ্রামে গতকাল রাসায়নিকের মজুদে বিস্ফোরণে অন্তত 55 ব্যক্তি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতদের মধ্যে 25 জন নারী। খনিজ সম্পদ আহরণের কাজে এই রাসায়নিক দ্রব্য কাজে লাগানো হতো বলে ধারণা করা হচ্ছে। নতুন এক ধরনের ক্যান্সার বিরোধী ইঞ্জেকশন রোগীর দেহে টিউমার সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম বলে আন্তর্জাতিক এক ক্লিনিক্যাল ট্রায়ালে দাবি করা হয়েছে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, 11টি দেশে পরিচালিত এই ট্রায়ালে শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়া রোগীদের এই ইঞ্জেকশন দেওয়ার পর এই সফলতা এসেছে। চিকিৎসকরা এই সাফল্যকে অভূতপূর্ব বলে অভিহিত করে বলেছেন, এই পরীক্ষা ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। লন্ডনের ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চের অধ্যাপক কেভিন হেরিংটন মনে করেন, যেসব ক্যান্সার রোগীর চিকিৎসায় কেমোথেরাপি ও ইমিউনোথেরাপি অকার্যকর, সেক্ষেত্রে নতুন এই চিকিৎসা নজিরবিহীন সারা জাগাবে। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার খুলনা। এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ শুনবেন বেলা 1:05। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল 4:05। জানাবো আমাদের সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15, সন্ধ্যে 6:55, রাত 8:55 এবং রাত 9:20। আধুনিক গান শাহনাজ পারভিন সেতুর কণ্ঠে শুনবেন দুপুর 12:30। বিকেল 3:05 ছায়াছবির গান। নজরুল সঙ্গীত এস এম টিপু সুলতানের কণ্ঠে প্রচারিত হবে দুপুর 12:20। দুপুর 12:40 ফিরোজ খান নুনের কণ্ঠে ভাওয়াইয়া গান শুনবেন। পাঁচমিশালী গান বিকেল 3:30 এবং সন্ধ্যে 6:10। রক অ্যান্ড রোল ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান প্রচারিত হবে বেলা 2:30। এছাড়া FM 88.8 MHz-এ NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। জানিয়ে দিলাম আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা এখন শুনতে পাবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, রামিছা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কাজ আজ শুরু হচ্ছে। শিশু রামিছা হত্যাকাণ্ডের বিচার কার্যে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে। তিনি গতকাল ঝিনাইদহ জেলা পরিষদ আয়োজিত শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন, সরকার সারা দেশে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে, এটা সরকারের প্রতিশ্রুতি। দেশের বিভিন্ন এলাকায় কৃষক কার্ড চালু হয়েছে, পর্যায়ক্রমে সারা দেশে কৃষক কার্ড চালু করা হবে। মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের সরকারিভাবে ভাতা প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সমাজে সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়। জেলা পরিষদের প্রশাসক এম এ মসজিদের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, শৈলকুপা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাবর ফিরোজ এবং শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা এ সময় উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, চিকিৎসা পেশা কেবল একটি সাধারণ পেশা নয়, বরং এটি মানবসেবার এক মহান ব্রত। তাই নবীন চিকিৎসকদের মানবিক গুণাবলী সম্পন্ন ও সহমর্মী হয়ে দেশের অবহেলিত ও সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তিনি গতকাল যশোর প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই মিলনায়তনে মেডিকেল কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী নবীনবরণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যশোর মেডিকেল কলেজের 500 শয্যার পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা এ অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি মেডিকেল শিক্ষার্থীদের জন্য মানসম্মত প্র্যাকটিক্যাল শিক্ষার পথ সুগম করবে। ড্যাব যশোর জেলা শাখার উপদেষ্টা ডাক্তার মেজবাউর রহমানের সভাপতিত্বে জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার আবু হাসানাত আহসান হাবিব ও যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন ও ড্যাব খুলনা বিভাগীয় সহসম্পাদক ডাক্তার রবিউল ইসলাম তুহিন এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল আজহার টানা 7 দিনের ছুটি শেষে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, ব্যাংক, বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং পুঁজিবাজার আজ আবার খুলেছে। এদিকে ছুটির পর প্রথম কার্যদিবসে বিভিন্ন অফিস আদালতে কর্মকর্তা কর্মচারীরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন, তবে উপস্থিতি স্বাভাবিক দিনের তুলনায় কিছুটা কম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদতবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল মহানগরীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মন্টু এতে প্রধান অতিথি এবং জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম নান্নু বিশেষ অতিথি ছিলেন। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে জেলা ছাত্রদলের সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল যশোর জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এতে প্রধান অতিথি এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বিশেষ অতিথি ছিলেন। জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা ছাত্রদলের সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। জেলা ছাত্রদল এর আয়োজন করে। সুন্দরবনের বনজ সম্পদ, জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মাছসহ জলজ প্রাণীর প্রজনন সুরক্ষায় আজ থেকে টানা 3 মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। এই নিষেধাজ্ঞার আওতায় 31 আগস্ট পর্যন্ত জেলে, বাওয়াল, মৌয়াল, গোলপাতা সংগ্রহকারী ও পর্যটকরা সুন্দরবনের ভেতরে প্রবেশ করতে পারবেন না। যশোরের ভবদহের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ভবদহ অঞ্চলের 5টি নদীর 81.5 কিলোমিটার পুনঃখনন কাজ দ্রুত এগিয়ে চলেছে। পানিউন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে 140 কোটি টাকা ব্যয়ে এ পুনঃখনন কাজ বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় যশোর ও খুলনা অঞ্চলের হরিহর নদীর 35 কিলোমিটার, হরিতেলিগাতি নদীর 20 কিলোমিটার, আপার ভদ্রা নদীর 18.5 কিলোমিটার, টেকা নদীর 7 কিলোমিটার ও শ্রী নদীর 1 কিলোমিটার পুনঃখনন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এসব এলাকার জমিতে ফসল উৎপাদন সহ জনসাধারণ দীর্ঘদিনের জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। খেলার খবর ফুটবল। খুলনার কয়রা উপজেলার গ্রাজুয়েট মাধ্যমিক বিদ্যালয় মাঠে চারদলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় কালনা সাফিয়া ফুটবল একাদশ টাইব্রেকারে 3-2 গোলে বুড়িগোয়ালিনী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
2: বাংলাদেশ বেতার খুলনা। জন্ম আমার ধন্য হল মাগো। দেশাত্মবোধক গানটি শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, গীতিকার নঈম গহর।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার খুলনা প্রিয় শ্রোতা, আয়োজন মেলায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী এস এম টিপু সুলতান।

0: প্রিয় শ্রোতা, পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন এস এম টিপু সুলতানের কণ্ঠে।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনমেলা এখন রয়েছে আধুনিক গান শাহনাজ পারভীন সেতুর কণ্ঠে, আর প্রথম গানটির কথা সাজিয়েছেন শৈলেন্দ্রনাথ সরকার।

0: প্রিয় শ্রোতা, শাহনাজ পারভীন সেতুর কণ্ঠে এতক্ষণ আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা।
2: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভাওয়াইয়া গান শোনার জন্য। গানের কথা ও শিল্পী ফিরোজ খান নন।

0: দোকানে ভাওয়াইয়া গান উপভোগ করলেন ফিরোজ খান নুনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন আবিদা সুলতানার কণ্ঠে আল্লাহ পাকের শানে হামদ শুনবেন গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান।

আল্লাহ পাকের সামনে হামদ পেশ করলেন আবিদা সুলতানা। ওই সত্য মাবুদ ব্যতীত কারো ইবাদত করিও না, তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। যদি তাদের মধ্য হতে একজন অথবা উভয়ই তোমার সামনে বার্ধক্যে উপনীত হন, তখন সেই অবস্থায়ও কখনো তাদেরকে উহ বলিও না বা তাদেরকে ধমক দিও না। অত্যন্ত নম্রতা ও আদবের সঙ্গে তাদের সঙ্গে কথা বলিও, তাদের সাথে মহব্বত ও বিনয়ের সঙ্গে নত হয়ে থাকো এবং এই দোয়া করতে থাকো, হে আমার রব, যেভাবে তারা শৈশবকালে আমাকে লালন পালন করেছেন সেভাবে আপনিও তাদের উপর দয়া করুন। আল কুরআন সূরা বনি ইসরাইল আয়াত 23 ও 24। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কুরআন সূরা ফুরকান আয়াত 63। তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: بين آت محمد الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: নিশ্চয় দান সদকা আল্লাহর গজব ও রাগকে দমন করে এবং খারাপ মৃত্যু থেকে রক্ষা করে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। অল্প কিছুক্ষণের মধ্যেই বেলা একটার ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: ভালোবাসা যদি হয় সুরের আবেশে গাথা এক টুকরো কথা মেলা, ভালোবাসা যদি হয় তারাদের লুকোচুরি খেলা কিংবা চাঁদ জোছনার বিমূর্ত আলিঙ্গন। তবে শ্রোতা বন্ধুরা, সবটুকু ভালোবাসা আপনাদেরকে দিয়ে শুরু করছি আমাদের আজকের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আর বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে আজ আপনাদের সাথে রয়েছি আমি রাহিমা আক্তার শান্তু,
1: শিল্পী সিংহ,
0: প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন প্রদীপ কুমার মৃধা এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন সামিয়া আক্তার। তো বন্ধুরা, আর কথা নয়, চলে যাব গানে। তবে গানে যাওয়ার আগে বলে দিচ্ছি আজকে আমাদের সাথে ফোনে কথা বলার নাম্বারটি
1: 1097412 1970, এই নাম্বারটিতে আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন।
0: হ্যাঁ বন্ধুরা, আমাদের সাথে আপনারা এই নম্বরে সংযুক্ত থাকতে পারবেন। তাহলে আর কথা নয়, চলে যাই গানে। প্রথমে কোন গানটি শোনাবো?
1: প্রথমেই রয়েছে বাবা কেন চাকর ছায়াছবি থেকে একটি গান শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন খোকন চন্দ্র পাংশা রাজবাড়ি থেকে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। ৪৯ বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ২০,০০০ কিলোমিটার খাল খনন করতে চাই।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে শোনাব গায়ের ছেলে ছায়াছবির গান রুনা লালার কণ্ঠে। আর গানটি শুনতে চেয়েছেন জাফর পালোয়ান কাকচিরা বরগুনা থেকে। তো বন্ধু, শুনুন আপনার পছন্দের গানটি।

0: শ্রোতা বন্ধুরা, কথা দিয়েছিলাম গানের ফাঁকে ফাঁকে কথা হবে আপনাদের সাথে। 01974121970 নম্বরে। তো এখন দেখি কোন বন্ধু আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? খালিশপুর খুলনা থেকে রুবেল। আপনি কি গান শুনতে চান বলুন?
1: আমাকে শোনাবেন গিলেন ছবি থেকে গান বেরিনা জিনিন এবং আসিফ আকবরের কণ্ঠে। গানটি শিরোনাম এই মনটা তোমারই দিওয়ানা, শুধু তোমার দিওয়ানা এই মনটা। এই গানটি
0: আচ্ছা, ভিলেন ছায়া ছবির গান শুনতে চেয়েছেন আমাদের এই বন্ধু। এবার দেখি কে আছেন।
2: হ্যালো, জি কে রয়েছেন বন্ধু? খোকন বাবু, জি বলুন বলুন।
0: চুরিয়ালা ছায়াছবি থেকে যে কোনো একটি গান শুনতে চেয়েছেন খোকন চন্দ্র। এবার দেখি কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ।
2: কোথা থেকে বলছেন?
0: শৈলকুপা থেকে। আচ্ছা, প্রতিনিধি ছায়াছবির গান। না, চমৎকার একটি গানের অনুরোধ করেছেন আমাদের এই বন্ধু। এবার দেখি কে আছেন। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আব্দুর রহমান পাংশা রাজবাড়ি থেকে। কি গান শুনতে চান বলুন? আচ্ছা, একই পছন্দ। আচ্ছা ঠিক আছে বন্ধু, সাথেই থাকুন।

0: হ্যালো, শুভ দুপুর, আদাব, কে বলছিলেন?
1: আমি মিলন বাবু, বড় বাজার। দিদি
2: জি বলুন।
1: কথা হয় কিন্তু দেখা হয় না।
2: খুব কাছে থাকি, খুব কাছে থাকি।
0: হ্যাঁ দেখা, হ্যাঁ কোনো একদিন দেখাও হয়ে যাবে হয়তো। জি অনুতপ্ত। আচ্ছা এন্দ্রকিশোর। আচ্ছা তুমি এসেছিলে পরশু। আচ্ছা আপনি অনেক ভালো থাকবেন।
2: পরবর্তী বন্ধু কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন কে? হ্যালো কে আছেন?
0: শুনতে পাচ্ছি, বোয়াল মানে ঘোষপুর থেকে।
2: হাসান ভাই
0: কুমার শানু মিতালী মুখার্জির কণ্ঠে, এমডি হাসান। এবার দেখি কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? জি আমরা সবাই ভালো আছি, আপনিও নিশ্চয় ভালো আছেন। আচ্ছা কি গান শুনতে চান বলুন। হ্যাঁ অবশ্যই শোনাবো, সাথে থাকুন।
2: শ্রোতা বন্ধুরা, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
0: জি বলুন, আপনার রেডিও সেটের ভলিউমটা একটু কমিয়ে দেন। আরেকটি বার বলুন, সিনেমার নামটি বলুন। বন্ধু আমার। আচ্ছা
2: আপনার নামটি আরেকবার বলুন।
0: আব্দুস সালাম। আচ্ছা বন্ধু সাথেই থাকুন, অবশ্যই শুনতে পাবেন আপনার পছন্দের গান। বন্ধুরা আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। আমাদের সাথে ফোন করতে পারেন 019-7412-1970 নম্বরে।
2: আমরা পরবর্তী বন্ধুর কাছে যেতে চাই। হ্যালো, এবারে শুনবেন দোলনা ছায়াছবির গান, শিল্পী সাবিনা ইসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন লুৎফর জর্দার ও আব্দুর রহমান, পাংশা রাজবাড়ি থেকে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে এই 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয়পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইব এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয় পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: এবারে শুনবেন শিল্পী রুনা লায়লার কণ্ঠে নসিব সাহেব ছবির গান। অনুরোধ জানিয়েছেন রেজাউল বালিয়া তালা থেকে।

এবারে কুখ্যাত খুনি ছায়াছবি থেকে শিল্পী কুমার বিশ্বজিৎ ও কনক চাপার কণ্ঠে শুনবেন এই গানটি। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন মোস্তফা কামাল ফুলবাড়ি।

এবারে শামীম রেজা ভেড়ামারা কুষ্টিয়া থেকে আসামি ছায়াছবির গান শুনতে চেয়েছেন শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এখন শুনবেন দুপুর দুইটার বাংলা সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি জান্নাতুল ফেরদৌসি লিজা। পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষে আজ খুলেছে সরকারি বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। ফলে আবার কর্মচাঞ্চল্য ফিরেছে অফিস পাড়ায়। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল থেকে সচিবালয়ে অফিস করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এদিকে ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও আজ থেকে সকল ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হয়েছে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। এই অভিযোগ গঠনের ফলে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হল। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এদিকে গতকাল ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে। ডিজেলের দাম অপরিবর্তিত রেখে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। গতরাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম 115 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার 130 টাকা থেকে বাড়িয়ে 135 টাকা, পেট্রোলের দাম প্রতি লিটার 135 টাকা থেকে বাড়িয়ে 140 টাকা আর অক্টেনের দাম 140 টাকা থেকে বাড়িয়ে 145 টাকা করা হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হয়েছে। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এ পর্যন্ত 11,613 জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। আজ এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাদেশ বিমান, সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের 28টি ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে ফিরে আসেন। হজ চলাকালে সৌদি আরব এ পর্যন্ত 41 জন বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন। গত 30 মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়, যা চলবে আগামী 30 জুন পর্যন্ত। সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় আজ থেকে 31 আগস্ট পর্যন্ত টানা 3 মাসের জন্য সেখানে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ সময় জেলে, বাওয়ালি, মৌয়াল এবং পর্যটক কেউই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না। বন বিভাগ জানায়, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময় নদী খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। তাই প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে প্রতি বছরের মতো এবারও 3 মাসের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইরানের কাশেম দ্বীপের গোরুখ শহরে সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের রাডার ও ড্রোন স্থাপনায় এই হামলা চালানো হয়। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের শান্তি চুক্তি আলোচনা ভেস্তে গেলে ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা পুনরায় শুরু করার ব্যাপারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করার প্রেক্ষাপটে এই হামলা চালানো হল। এদিকে কুয়েতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলার পর সতর্ক সংকেত বেজে ওঠে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোন অবস্থায় ইরানের কাছে আণবিক অস্ত্র থাকতে পারবে না এবং এ বিষয়টি দেশটির সঙ্গে চুক্তিতে উপনীত হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান প্রদান অব্যাহত থাকলেও চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয়। মিয়ানমারের শান রাজ্যে নামখাম এলাকার একটি গ্রামে গতকাল রাসায়নিকের মজুদে বিস্ফোরণে অন্তত 55 ব্যক্তি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতদের মধ্যে 25 জন নারী। খনিজ সম্পদ আহরণের কাজে এই রাসায়নিক দ্রব্য কাজে লাগানো হতো বলে ধারণা করা হচ্ছে। খেলার খবর ফুটবল। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পানামাকে 6-2 গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। গত রাতে রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে 2-1 গোলে এগিয়েছিল স্বাগতিকরা। এদিকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে জার্মানি। গত রাতে মাভে আরেনায় ফিনল্যান্ডের 4-0 গোলে পরাজিত করে স্বাগতিকরা। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: শ্রোতা বন্ধুরা, বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে, অর্থাৎ আমাদের নিজস্ব ভবনে। আর কথা নয়, চলে যাই গানে। এবারে শোনাব দরদি সন্তান ছায়াছবির গান আগুন ও বেবী নাজনীনের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আমিনুর রহমান টাঙ্গাইল থেকে। তো বন্ধু, শুনুন আপনার পছন্দের এই গানটি।

0: শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হলো আপনাদের সাথে কথা বলার। আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে বসে আছেন আপনাদের অনুরোধটি বলার জন্য। এবার দেখি কোন বন্ধু আছেন।
1: হ্যালো, আসসালাম আলাইকুম।
0: সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল।
1: ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন? জি বলুন।
2: আমার গান শোনাবেন? দাদা কৃষ্ণ সুমির গান, দোলায়না শিল্পী, বলো মানি তুমি, এই গানটি শোনাবেন। আর শৈলক কুমার ধীরেন্দ্র দাস এবার মানিকে শুভেচ্ছা দিলেন।
0: আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, আর শুভেচ্ছা রইল মানিকের জন্য। এবার দেখি কে আছেন। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, শুভ দুপুর, কে বলছিলেন? জি আমি সবাই ভালো আছি। ওহিদুজ্জামান ভেড়ামারা কুষ্টিয়া থেকে। ওহিদুজ্জামান, আচ্ছা আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান।
1: হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমরা সকলে ভালো, আপনি কে রয়েছেন? হ্যালো
0: হ্যালো, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল বন্ধু, আপনি আবারও চেষ্টা করতে থাকুন।
1: আসসালামু আলাইকুম। আপনার নামটা আরেকবার বলুন। জি জি ঠিক আছে।
0: আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। আর বন্ধুরা, আপনারা যখন আমাদেরকে ফোন করবেন তখন অবশ্যই আপনার রেডিও সেটের ভলিউমটা একটু কমিয়ে নেবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
3: শাহজাহান আলী।
0: শাহজাহান আলী,
3: আমি গান শুনতে চাই, রাজকন্যা।
0: কোথা থেকে বলছেন? বেলকুচি সিরাজগঞ্জ থেকে।
3: আমাকে গান শোনাবেন রাজকন্যা সাহেব থেকে, রুনা লায়লার কণ্ঠে।
0: আচ্ছা বন্ধু, সাথেই থাকুন।
1: পরবর্তী বন্ধু কে রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম,
0: সেলিম রেজা, শৈলকোপা, ঝিনাইদহ থেকে। আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান।
1: হ্যালো, শুভ দুপুর,
4: কথা বলছি তুহিন, গোলাপনগর কুষ্টিয়া থেকে।
1: জি বলুন।
4: অবুজ হৃদয় ছায়াছবি থেকে যে কোনো একটি গান শোনাবেন।
1: অনেক ধন্যবাদ বন্ধু, খুব সংক্ষিপ্ত অনুরোধের জন্য।
0: বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। হ্যালো
5: হ্যালো,
0: শুভ দুপুর, কে বলছিলেন, কোথা থেকে? প্রকাশ বিশ্বাস। হাসনা বাগের হাসনা আমি, আচ্ছা নওজোয়ান ছায়াছবির গান শুনতে চেয়েছেন রুনা লেলার কণ্ঠে। আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। শ্রোতা বন্ধুরা আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 01974121970 নম্বরে। আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। এখন তো আসলে জ্যৈষ্ঠ মাস, তাই না? অনেক গরম পড়েছে, তাই আমাদের উচিত রোদে না যাওয়া, সবসময় ঠান্ডা জায়গা থেকে থাকবেন। এবার দেখে কে আছেন। হ্যালো, সালাউদ্দিন। আচ্ছা, কি গান শুনতে চান?
5: বাজিগর সিনেমা থেকে কুমার সানুর কণ্ঠে এই কালো কালো আঁখি।
0: বাজিগর ছায়াছবি থেকে কুমার সানুর কণ্ঠে কালো কালো আঁখি গানটি শুনতে চেয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা সবাই ভালো আছি। আপনার নামটি বলুন। জাফর পালোয়ান। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় পরাজয়। আচ্ছা বন্ধু, সাথেই থাকুন।
1: ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা সকলে ভালো। আপনাকেও ধন্যবাদ, এমনি করে সাথে থাকবেন।
5: আমাকে মেসেজটা শুনাবেন। অশান্তি থেকে ইন্দ্র কিশোর স্বামী নাথের কণ্ঠে গানের কথা, আমার এই ঘর যেন স্বর্গ। আর লাউল থেকে একটা শুভেচ্ছা জানিয়েন রাজশাহী।
0: জি বন্ধু, সাথেই থাকুন। হ্যালো হ্যালো, জি বলুন। জি, জি আচ্ছা, আপনি গানের অনুরোধটি বলুন। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা বন্ধু, সাথেই থাকুন, অবশ্যই শুনতে পাবেন আপনার পছন্দের গান। আর আপনাদের সাথে এখনকার মতো বিদায় নিচ্ছি। আর এখন শোনাবো আনারকলি ছায়াছবি থেকে রুনা লালার কণ্ঠে গান শুনতে চেয়েছেন শেখ রেজাউল গোয়ালখালী কয়রা থেকে। তো বন্ধু শুনুন আপনার পছন্দের এই গানটি।

এবারে কাজের মেয়ে ছায়াছবির গান শুনবেন শিল্পী কনক চাপা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন তুহিন গোলাপনগর কুষ্টিয়া থেকে।

এবারে কনকচাপা ও আগুনের কণ্ঠে আজকে তোমার চিঠি গানটি শুনবেন। বলো না ভালোবাসি ছায়াছবির গান অনুরোধ জানিয়েছেন রাজু চৌগাছা যশোর থেকে।

0: শ্রোতা বন্ধুরা, আজ যাদের গান শোনাতে পারেনি তারা হলেন রাজু, চৌগাছা, যশোর, রেকসুনা, মহেশপুর, ঝিনাইদহ, মোহাম্মদ ইব্রাহিম, মোরগঞ্জ, বাগেরহাটের বন্ধু ছিলেন। সবাইকে আবারও অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আর বন্ধুরা, এতক্ষণ আয়োজন জুড়ে ছিলাম আমি রাহিমা আক্তার শান্তু,
1: শিল্পী সিংহ,
0: প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল এবং অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন সামিয়া আক্তার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান মালায় এবার আপনাদের জন্য রয়েছে ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান রক অ্যান্ড রোল। প্রথমেই শোনাব নগর বাউল ব্যান্ড দলের গান জেমসের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন অবসকিউর ব্যান্ড দলের গান টিপুর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ রক অ্যান্ড রোল অনুষ্ঠানে ব্যান্ড সঙ্গীত শুনলেন। মাদক সুস্থ জীবনের অন্তরায়, তাই মাদক থেকে দূরে থাকি। মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু, এদেরকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিয়ে। মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা, একে উৎখাত করতে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলি। আমরা মাদক মুক্ত সুস্থ জাতি চাই, মাদক দ্রব্য ত্যাগ করি, জাতির বৃহত্তর কল্যাণে অংশ নিই। ধূমপানে বিষ পান, তাই মাদক পরিহার করি। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বাংলা সংবাদ। ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বিদিতা রহমান। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ খুলেছে সরকারি বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। ফলে আবার কর্মচাঞ্চল্য ফিরেছে অফিস পাড়ায়। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল থেকে সচিবালয় অফিস করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এদিকে ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও আজ থেকে সকল ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হয়েছে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। এই অভিযোগ গঠনের ফলে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হল। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ সালেকিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। রাজধানীর মগবাজারে আদিন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী 3রা জুন দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখন হোসেন আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। তিনি বলেন, নবজাতক মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। মন্ত্রী বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, সংবাদ মাধ্যমে কোন ধরনের চাপ সৃষ্টি করছে না সরকার। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, মূলধারার গণমাধ্যমের উপর কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। সম্প্রতি গণমাধ্যম কর্মীদের ওপর হামলার ঘটনায় সরকারের অবস্থান জিরো টলারেন্স বলেও উল্লেখ করেন তিনি। দেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমানোর উপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে বিদেশে রপ্তানি সক্ষমতা অর্জনের লক্ষ্যে দুগ্ধ উৎপাদনের পরিধি বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল দুগ্ধ উৎপাদনের নারী খামারি উন্নয়নের অগ্রযাত্রা। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এপর্যন্ত 11,613 জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজ এ তথ্য জানায়। বাংলাদেশ বিমান সাউদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের 28টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরে আসেন। হজ চলাকালে সৌদি আরবে এ পর্যন্ত 41 জন বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন। গত 30 মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়, যা চলবে আগামী 30 জুন পর্যন্ত। ইরানের গরুব শহর ও কেশম দ্বীপের সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের রাডার ও ড্রোন স্থাপনায় এই হামলা চালানো হয়। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের শান্তি চুক্তি আলোচনা ভেস্তে গেলে ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা পুনরায় শুরু করার ব্যাপারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট সতর্ক করার প্রেক্ষাপটে এই হামলা চালানো হল। এদিকে কুয়েতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলার পর সতর্ক সংকেত বেজে ওঠে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোন অবস্থায় ইরানের কাছে আণবিক অস্ত্র থাকতে পারবে না এবং এই বিষয়টি দেশটির সঙ্গে চুক্তিতে উপনীত হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান প্রদান অব্যাহত থাকলেও চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয়। খেলার খবর ফুটবল। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পানামাকে 6-2 গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। গতরাতে রিও ডি জেনেইরোর মারিকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে 2-1 গোলে এগিয়েছিল স্বাগতিকরা। এদিকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে জার্মানি। গতরাতে মাভে আরেনায় ফিনল্যান্ডকে 4-0 গোলে পরাজিত করে স্বাগতিকরা। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থিরভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো।
2: বাংলাদেশ বেতার খুলনা, এবারে ছায়াছবির গান শুনবেন। ছায়াছবির নাম মুখোমুখি, শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাপা।

0: আঘাত পাল্টা আঘাত ছায়াছবির গান শুনবেন ডলি সায়ন্তনী ও এন্টু কিশোরের কণ্ঠে।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের। উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যেই তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
2: ধন্যবাদ আপনাকেও।
1: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
2: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
1: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
2: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
2: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
1: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
2: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
1: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
2: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী

0: সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
1: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ।

0: এতক্ষণ ছায়াছবির গান শুনলেন
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান মালায় এবার আপনাদের জন্য রয়েছে পাঁচ মিশালি গান। প্রথমে শোনাবো দেশের গান, কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী, গীতিকার নজরুল ইসলাম বাবু।

শ্রোতা বন্ধুরা, এবারে শোনাব একটি পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন আক্কাস আলী মণ্ডল, গীতিকার মোহাম্মদ আনিসুল হক।

0: দেখা তোর হইয়াছি পাগল আমি, রূপ দেখা তোর হইয়াছি পাগল।
1: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন শেলী চট্টোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ পাঁচ মিশালি গান শুনলেন। আজকের শিশু আগামী দিনের সম্পদ। শিশুদের প্রতি যত্নবান হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। শিশুরা আমাদের আগামী দিনের কর্ণধার, তাই শিশুদের উপযুক্ত শিক্ষায় আমাদের মনোযোগী হতে হবে। শিশুরা অনেক কিছু জানতে চায়, শিখতে চায়, এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। তাই বলে আমাদের কখনোই বিরক্তি প্রকাশ করা উচিত নয়। শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাই তাদের সুষ্ঠু বিকাশের দিকে লক্ষ্য রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বাংলা সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল ৪টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি নুরাইন তাহমিনা কেয়া। পবিত্র ঈদ উল আজহা ছুটি শেষে আজ খুলেছে সরকারি বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। ফলে আবার কর্মচাঞ্চল্য ফিরেছে অফিস পাড়ায়। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল থেকে সচিবালয়ে অফিস করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এদিকে ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও আজ থেকে সকল ব্যাংকের স্বাভাবিক লেনদেন চলছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হয়েছে। পবিত্র ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে রাজধানীর তেজগাঁয় প্রধানমন্ত্রী কার্যালয়ের করবী হলে এখন একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদী আমিন বক্তব্য রাখছেন। বাংলাদেশ বেতার সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করছে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। এই অভিযোগ গঠনের ফলে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হল। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। রাজধানীর মগবাজারে আজ দিন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ৩রা জুন দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আজ সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। তিনি বলেন, নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। মন্ত্রী বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, সংবাদ মাধ্যমের উপর কোন ধরনের চাপ সৃষ্টি করছে না সরকার। তিনি আজ সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, মূলধারার গণমাধ্যমের উপর কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। সম্প্রতি গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় সরকারের অবস্থান জিরো টলারেন্স বলে উল্লেখ করেন তিনি। দেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমানোর উপর গুরুত্ব আরোপ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাদ্দিন টুকু। তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই গুরুত্ব আরোপ করেন। প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে বিদেশে রপ্তানি সক্ষমতা অর্জনের লক্ষ্যে দুধ উৎপাদনের পরিধি বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল দুগ্ধ উৎপাদনে নারী খামারি উন্নয়নের অগ্রযাত্রা। ইরানের গোশরুখ শহরে কেশম দ্বীপের সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের রাডার ও ড্রোন স্থাপনায় এই হামলা চালানো হয়। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের শান্তি চুক্তি আলোচনায় ভেস্তে গেলে ইরানের বিরুদ্ধে মার্কিন হামলা পুনরায় শুরু করার ব্যাপারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করার প্রেক্ষাপটে এই হামলা চালানো হল। এদিকে কুয়েতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলার উপর সতর্ক সংকেত বেজে ওঠে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোন অবস্থায় ইরানের কাছে আণবিক অস্ত্র থাকতে পারবে না এবং এ বিষয়টি দেশটির সঙ্গে চুক্তিতে উপনীত হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান প্রদান অব্যাহত থাকলেও চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয়। খেলার খবর ফুটবল। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। গতরাতে রিও ডি জেনেরোর মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। এদিকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে জার্মানি। গতরাতে মাভে আরেনায় ফিনল্যান্ডকে ৪-০ গোলে পরাজিত করে স্বাগতিকরা। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো।
2: বাংলাদেশ বেতার খুলনা।

0: Assalamualaikum
1: Ilyas bhai.
2: Waalaikumsalam.
3: আমি চলে এসেছি তোকে।
0: এই ঈদের আনন্দ দেখা করতে।
2: হ্যাঁ, ঈদের পরে আমাদের এই প্রথম আজ দেখা সাক্ষাৎ হলো, তাই না?
1: তুমি আসলে কেন দাদা? কতদিন?
0: কেন?
1: কতদিন বু?
0: কেন?
1: তুমি বলো না।
0: রোদ।
1: আরে আসছি তো রোদ গায়ে বেশি লাগে। ইলিয়াস ভাই আপনি কেমন আছেন?
2: আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়া করতে ভালোই আছি। তা তোমরা কেমন ছিলে? ঈদ কেমন ভাবে কাটালো? প্রথমে এক একজনের কথা বলি। প্রথমে বলো হাসিপুর কি কিরাম ঈদ চললো?
0: অনেক মজা করেছে। যে আমার ছাগলটা জবাই করিলাম, সে মাংস সবাই রে দিলাম।
2: ওইটা খাসি ছাগল আর কি, যাই হোক। তা মোটামুটি সবাইকে যে অনুপাতে দিছ, আত্মীয় স্বজনদের দিছ, রান্না করে খাওয়াইছো, মনা বাইরে কি রান্না করে দাওয়াত করেছিলে?
0: না, মনা বাইরে একটু কাঁচা গোস্ত ফাটা দিলাম না তোমার মাগর কাছে।
1: মাগর কইছে যে এরকম তোর ওই হাসিবু পাঠিয়ে দিছে, গোস্ত পাঠিয়ে দিছে,
2: তোমার কেমন কাটলো ঈদ?
1: না আমার তো কাটবে সেটা আমি সবকিছু কব আপনাকে। এখন কথা হচ্ছে কি, আমাকে শ্রোতা বন্ধুরা তো অপেক্ষায় আছে, অনেক ঈদের লম্বা ছুটি গেল, তাই আজকে আমরা আইসি। আপনি তাকে আমাকে ফোন নম্বরটা একটু কয়ে দেন।
2: আচ্ছা তাহলে বলি,
1: 019-0194-74-74
2: 1219-1970-70 আমি আবার বলছি,
1: তুমি কও।
0: আচ্ছা,
2: 019-0194-74-72-1970-70 সদা বন্ধুরা এই নম্বরে আপনারা আমাদের অনুষ্ঠান সম্পর্কে ফোন করতে পারেন।
0: জি,
1: এবং নাম ঠিকানা এবং প্রশ্ন দ্রুত করবেন, কারণ সময় কম। হ্যাঁ ইলিয়াস ভাই,
2: হ্যাঁ
0: আমার।
2: আচ্ছা আমি বলি, আমি বলি ওনার বলার আগে, তা তুমি যে বলেছিলে যে এই যে বর্জ্য যেখানে সেখানে ফেলাবে এই সমস্ত, তুমি একটা ইয়ং জেনারেশন মানে যুব সমাজ দিয়ে কি করছো সেটা একটু বলো দেখি।
0: হ্যাঁ তাই কও, যাতে পরিবেশ সুন্দর থাকে।
1: হ্যাঁ, এটার নাম দিছি অপারেশন বর্জ্য ব্যবস্থাপনা।
2: ভালোই তো, অপারেশন বর্জ্য ব্যবস্থাপনা, ভালো
1: কথা। সিরিয়াস ভাই, এই দেশটা তো আমার, এই যে দেশ, তারপর বিভাগ, তারপরে জেলা, তারপরে থানা,
0: সবকিছু মিলে
1: গ্রাম,
0: দেশ বলতে সব
1: একটা অংশ, তাই না? তা আমরা প্রত্যেকে যদি আমাদের দেশটাকে ভালো রাখতে চাই, আমাদের স্বাস্থ্য ভালো রাখতে চাই,
2: তাহলে প্রত্যেকের দায়িত্ব আছে, দায়িত্ব কর্তব্য আছে,
0: যার যার এলাকা পরিষ্কার
1: রাখতে হবে, ভালো রাখতে হবে, আমাকে নিজেকে স্বাস্থ্যের জন্য খেয়াল করতে হবে।
2: যেভাবে সিটি কর্পোরেশনের যে যারা দায়িত্বে ছিলেন তারা, হ্যাঁ এই এলাকায় কর্পোরেশন এলাকায় যেখানে জবাই করেছিল তার বর্জ্য টর্জ্য সব সাথে সাথে তাদের লোক দিয়ে তারা অপসারণ করেছে, কিন্তু গ্রামে অনেক জায়গায় আছে যেখানে যে এটা সিটি কর্পোরেশনের লোক যাচ্ছে না, ঠিক হচ্ছে না, তারা নিজেরাই নিজেদের এটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর কি।
1: অনেক সময় দেখা যায় ওই গরুর ওই নারী ভুড়ি ওই কবর টবর এক জায়গায় ফেলে থাকে, একটা তোটা নিয়ে ঘেউ ঘেউ করতে করতে দৌড়োই, আর একটা পিছে পিছে তারপরে ওর যে কোন রকম কিছু একটু সেটু সেটু ফেলে দিয়ে চলে গেল।
2: না এটা হচ্ছে কি, মাটিতে পুঁততে হবে, তাই না?
1: ওই জন্যই আমরা কইছি যে দেখো এই যে বর্জ্যগুলো এগুলো আমরা গ্রামে যারা যেখানে সরকারি
2: লোকজন যাবে না
1: যায় না, সেখানে আমরা একটা গর্ত করে
0: তার
1: মধ্যে ভিতরে পুঁচে দেবো, তরকারি হলে আমরা একটু ব্লিচিং পাউডার দিয়ে দেবো যাতে পচনটা খুব তাড়াতাড়ি হয়, আবার ওই খুই দিয়ে আবার কুহুরে টানাটানি না করে। ওই জন্যে
2: না এবার তো তারা করেই ফেলছে, যেটা করবে না করবে সেটা, তুমি কিভাবে করছো সেটা বলো। তোমার তারা তো করবেই যেটা করে ফেলছে তারা, তোমার কথাটা তুমি কিভাবে করছো?
1: গর্তটার ভিতরে আমরা গর্তের কাছে নিয়ে তো জবাই করতে হয়, রক্তটা ওর ভিতরে পড়েছে, আমরা মাটি দিয়ে চাপা দিয়ে দিছি গেল, আর কোটাকুটির পরে যেসব অবশিষ্টাংশ বর্জ্য থেকে যায় ওগুলো আমরা একটা গর্ত করে তার ভিতরে দিয়ে মাটি চাপা দিছি। এখন এটা কি, এই যে অনেকে কয় যে ভাই
2: দুই কাজ হবে, এটা দুই কাজ হবে, একটা সার হবে, পরবর্তী পর্যায়ে সারটা কাজে লাগানো,
1: কাজে লাগবে। যেমন বর্জ্যটা কি আমাদের একটা আপদ, তাই না? আপনাদের বিরক্তিকর জিনিস না যে এটা কি করবো কি করবো ওদেরকে ভাবে, কিন্তু এটাকে আমরা সম্পদে পরিণত করবো সার করে,
2: জৈব সার।
1: আর যেসব এলাকায় পরিচ্ছন্ন কর্মী যায় তারা কি করে, সেখানকার লোকজন কি করবে, ওই বস্তার ভিতরে সবকিছু ভরে পরিষ্কার করে
2: এক জায়গায় রাখবে,
1: রাস্তায় রাখবে, যাতে পরিচ্ছন্ন কর্মীদের গাড়ি আসলে ওইটা নজরে পড়ে,
2: ডাস্টবিনের পাশে ডাস্টবিনে।
1: তাহলে এখন এটা যদি আমরা না করি, আনন্দের সহিত কোরবানি দিলাম, গোস্ত খেলাম, ওদিকে পরিবেশের বারোটা বাজে দিলাম, এগুলো তো ঠিক না ইলিয়াস ভাই।
0: এরকম প্রত্যেকে যদি সচেতন থাকে, যার যার এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাহলে সবাই আমরা সুস্থ থাকবো।
1: না এটা হতেই হবে,
2: না হয়েছে তো, যেটা যেটা হয়েছে তো হয়ে গেছে। কোরবানি তো আজ কয়দিন হলো,
1: গত বৃহস্পতি
2: রক্ষা করছো, এটা তোমাকে ধন্যবাদ। এবং যারা তুমি ইয়ং জেনারেশন নিয়ে, যুব সমাজকে নিয়ে যে কাজ করেছো, আমিও শুনছি যে মনা ভাই একাই তার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। শুধু মনা ভাই না, এরকম বাংলাদেশের সব এলাকায় সবারই উচিত তাদের নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কুরবানির বর্জ্য সেটা শুধু পরিষ্কার করা না, গর্ত করে ফেলে দিয়ে সেটা জৈব সারে পরিণত করা, ভবিষ্যতে যে এই সারটা সবাই কৃষকরা কাজে লাগাতে
1: পারে।
2: তাহলে আমাদের এই যে গরুর ব্যাপারে, এটা আমরা যে কুরবানি দেব গরুর বাছুর, আমরা যদি গরুটাকে ভালো করে লালন পালন না করতে পারি, গরুটাকে যে এড়ে অবস্থায় বা গাই অবস্থায় কিভাবে কি করতে পারি, তাহলে আমরা বাছুর থেকে আরম্ভ করি।
1: ঠিক করছে নীলেশ ভাই, এই যে আমাদের মফিজ দাদা তো প্রত্যেকবার কোরবানির হাটে অন্তত 4-5
2: বিক্রি করে, একটা কোরবানির জন্য রাখে এবং সমস্ত দায় দায়িত্ব থাকে তোমার।
1: এখন কোরবানি শেষ, উনি বেশ সুন্দর দেখে না দুষ্ণ দুষ্ণ আমরা টান টান
0: আবার বাচ্চা কিনে নিয়ে আসে,
1: আবার বাচ্চা কিনে এনে ওটাকে এক বছর ওটাকে লালন পালন,
2: হ্যাঁ অবশ্যই করতে হবে। কৃষি প্রধান বাংলাদেশে, কৃষির অন্যতম উপাদান হল প্রাণী সম্পদ, তাই না? প্রাণী সম্পদের অন্যতম প্রধান লক্ষ্য দেশের গবাদি পশুর জাত উন্নয়নের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি সহ দরিদ্র বিমোচন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন সাধন। আর আমাদের দেশে এই জন্য বাছুর পালনের ব্যাপক সাড়া পড়েছে, যে বললে তার মফিজ দাদা যেভাবে করে। তবে উৎপাদন বাড়াতে বাছুরের পালন অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতিতে হতে হবে। বাছুরের সঠিক ব্যবস্থাপনার অভাবে বাছুর অপুষ্টিতে ভোগে। বাছুরের ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কৃষকের আগ্রহ অতি প্রয়োজনীয়। যে সকল ব্যবস্থার দিকে একজন কৃষক নজর দেবেন সেগুলো হলো,
1: মানে একটা বাছুরকে
2: কিভাবে এই করা যাবে,
1: বড় করা যায় সেগুলো একটু কোন দিন নিয়ে আসবে।
2: বাছুরের সঠিক খাদ্য ব্যবস্থাপনা মানে কি বুঝলে, সঠিক খাদ্য ব্যবস্থাপনা মানে কি করতে হবে, কি পরিমাণ খাদ্য তারে দিতে হবে,
1: তারপর কি পরিমাণ মানে কোন কোন জিনিস, যেমন দানাদার খাবার আছে, ঘাস আছে, কোনটা কি পরিমাণ খাওয়াতে হবে সেটা।
2: বাছুরের ঘর বিজ্ঞানসম্মত হওয়া বাঞ্ছনীয়, তাই না? রোগ প্রতিরোধ বা সঠিক ভ্যাকসিনেশন, তারপরে প্রয়োজন মতো চিকিৎসা। এর ভিতর কৃমি আছে, কয়দিন পরে কৃমি তোমার মফিজ ভাই কৃমির ওষুধ দেয় বলো দি?
1: অত তো 3 দেয়, বয়স অনুপাতে দিতে মাত্রা,
2: বাছুর থেকে
1: ওষুধ খাওয়াতে হয়। আর শুধু কৃমি নয় বিলেশ ভাই, এই বাছুর গোড়া থেকেই তো ঠিক রাখতে হবে। এই
2: যে জন্মের পরপরই বাছুরকে খড়কুটো বা শালার উপর রাখতে হবে। বাছুরের নাক মুখ হতে লালা পরিষ্কার করতে,
1: তো নাকটাতে মুছে দিতে হয়
2: যখন মানে জন্মের পর। বাছুরের নাকে মুখে নাভিতে অনেক সময় ফু দিলে উপকার হয়। জন্মের সাথে সাথে নাভিতে অ্যান্টিসেপটিক, টিংচার, আয়োডিন, ডেটল বা স্যাভলন লাগাতে হবে, গাভিকে চাটার সুযোগ দিতে হবে বা শুকনো কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে। ওই যে দেখো না, এসের পরে ওই গাভিতে লালা চেটে ফেলায় দিতে, তাই না? বাছুরকে শাল দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, অনেক সময় লাফালাফি করে, খেতে দিতে চায় না, তাই না? গরু তার তখন ধরে
1: গরুর পেট খারাপ হবে,
2: এই জন্য এই
1: শাল দুধ খাওয়ানো
0: আসল ভিটামিন।
2: বাছুরের বাসস্থান, বাছুরের জন্য উপযুক্ত বাসস্থান আবশ্যক, স্বাস্থ্যসম্মত রোগমুক্ত খামার গড়তে কি হবে, মানে ভালো উপযুক্ত বাসস্থান গড়তে হবে,
1: প্রত্যেক ভালো থাকতে হবে, ওর যদি ঠিকমতো বিশ্রাম হয় ওর স্বাস্থ্য ভালো থাকবে,
2: প্রত্যেক বাছুরকে
1: ঘুমই না হয় তাহলে কি তোমার খারাপ থেকে শুয়ে পর ঘুমাবে,
2: প্রত্যেক বাছুরকে আলাদা আলাদা প্রকোষ্ঠে রাখতে হবে যাতে রক্ষণাবেক্ষণ সহজ হয়,
1: হ্যাঁ
2: প্রতিদিন গোয়ালঘর পরিষ্কার করতে হবে, গোয়ালঘর পরিষ্কার করার জন্য স্যাভলন ব্যবহার করতে হবে, গোয়ালঘর আলো বাতাস মুক্ত হতে হবে, গোয়ালঘরের উত্তর দক্ষিণ দিক খেয়াল থাকতে হবে, তবে শীতের সময় শীত হতে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, মানে কি ব্যবস্থা নেয় যেমন
1: তোমার চটটানে দেওয়া হয় উত্তর দিকের অংশে,
2: ঘরের খাদ্য পানি সরবরাহের জন্য পাত্র রাখতে হবে, তাহলে আমরা আরেকটু শুনবো তো আজকে হাসিবুর একটা গান শুনি, আমরা হ্যাঁ হাসিবু একটা গান শোনাও, একটা লালন গীতি শুনি আমরা হাসিবুর কণ্ঠে,
1: গাও দিন কিরকম গাও তুমি।

0: যাক, সুন্দর একটা গান শুনলাম আমরা হাসিবুল কণ্ঠে। তারপরে আমরা যে আলোচনায় ছিলাম কি বাসুরের খাদ্য সরবরাহ, বয়স ভেদে বাসুরের খাদ্যকে তিন ভাগে আলোচনা করা যায়। যেমন জন্মের পর থেকে সাত দিন, সাত দিন কি খাদ্য, বাসুরের জন্মের পরেই তার মায়ের প্রথম দুধ বা হ্যাঁ খেতে দিতে হবে। এই দুধ বাসুরের জন্য খুবই প্রয়োজন, কেননা এই দুধে এমন কতগুলো উপাদান এবং অ্যান্টিবডি রয়েছে যা বাসুরকে বিভিন্ন রোগবালাই থেকে রক্ষা করে। অথচ গ্রাম দেশে অনেকেই গাভী প্রসবের পর প্রথম দুই তিন দিনের দুধ বাসুরকে না খাইয়ে পানিতে ফেলে
1: দেয়।
0: মানে আগে যেসব ছিল,
1: এখন সবাই বুঝে গেছে যে ওটা খুব কত মূল্যবান।
0: এটা কোনোভাবেই উচিত নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় জন্মের সাথে সাথে বাসুর মায়ের দুধ টেনে খেতে পারে না, এ মতো অবস্থায় কৃত্রিম উপায়ে বোতলের সাহায্যে দুধ খাওয়ানো হয়ে থাকে। বললাম না হ্যাঁ, এক সপ্তাহ বয়স হতে দুধ ছাড়ানো পর্যন্ত বাসুরকে প্রথম তিন সপ্তাহে দৈহিক ওজনের 1-10 ভাগ, পরবর্তী দুই সপ্তাহে দৈহিক ওজনের 1-15 ভাগ এবং বাসুরকে 5 সপ্তাহের পর দৈহিক ওজনের 1-20 ভাগ মায়ের দুধ খেতে দিতে হবে। এছাড়া বাসুরকে মিল্ক রিপে সার বা কার্প স্টার্টার খাওয়ানো যেতে পারে।
1: কার্প স্টার্টার পাওয়া যায়।
0: কার্প স্টার্টার কি? ইহা বাসুরের উপযোগী বিশেষ দানাদার খাদ্যের সংমিশ্রণ, যাতে 16-18% আমিষ, 7-10 আঁশ এবং 6-7% ক্যালসিয়াম এবং 4-5% ফসফরাস এবং 15-20 ম্যাগনেসিয়াম এবং 7-8 সোডিয়াম থাকে, যা বাসুরকে দুধ খাওয়া অবস্থায় সরবরাহ করা হয়। এবং কার্প স্টেটাসের মিশ্রণ কিভাবে হয়? খাদ্য উৎপাদন গম ভুট্টা ভাঙ্গা 30%, গমের ভুসি 30%, তিলের খৈল 20%, ক্রিম মিল্ক পাউডার 17-17.5%, লবণ 50%, 0.50%, খনিজ 2%, অ্যান্টিবায়োটিক 0.2%, ভিটামিন 1 বা সামান্য পরিমাণ। খাদ্য বানাতে হবে যে কার্প স্ট্যাটাসের মিশ্রণ। কার্প স্ট্যাটাস কিভাবে মিশ্রণ করা হয়? প্রয়োগ পদ্ধতি, দুধ খাওয়ার পাশাপাশি বাসুরকে খাদ্য খাওয়ানোর অভ্যাস করতে হবে। একটি কথা মনে রাখতে হবে, বাসুর তাড়াতাড়ি বেড়ে ওঠার জন্য আস্তে আস্তে দুধ খাওয়ার অভ্যাস কমিয়ে আনতে হবে এবং মিশ্রিত দানাদার খাদ্যের পরিমাণ বাড়াতে হবে। 6 মাস বয়স পর্যন্ত অন্যান্য খাদ্য ছাড়াও প্রতিটি বাসুর যে পরিমাণ দানাদার খাদ্য খেতে পারে সে পরিমাণ আনুমানিক প্রায় 1 কেজির মতো এই খাদ্য খেতে দিতে হবে। তাহলে আমরা এরপরে আরো আলোচনা শুনব। আচ্ছা, আর একটু বলি, তারপরে আমরা গান শুনবো, গুরুপ্রধান গান
1: শুনবো।
0: বাসুরকে বয়স অনুসারে যেভাবে কার্প স্টার্টার্স দিতে হয় তা হলো, বাসুরের বয়স যে পরিমাণ কার্প স্টার্টার দিতে হবে, দ্বিতীয় সপ্তাহ 50 গ্রাম, তৃতীয় সপ্তাহে 100 গ্রাম, চতুর্থ সপ্তাহে 300 গ্রাম, পঞ্চম সপ্তাহে 400 গ্রাম, ষষ্ঠ সপ্তাহে 600 গ্রাম, সপ্তম সপ্তাহ 700 গ্রাম, অষ্টম সপ্তাহ 800 গ্রাম, নবম সপ্তাহ 1000 গ্রাম। কি বুঝলে? মানে আস্তে আস্তে আস্তে সপ্তাহ অনুযায়ী হ্যাঁ বাড়াতে হবে। বকনা বাসুর 6 মাস বয়স হতেই বেশি করে ভালো আরযুক্ত খাবার যেমন শুকনা খেসারি অথবা কাঁচা ঘাস খাওয়ানোর অভ্যাস করতে হবে। এই আরযুক্ত খাবার খাওয়ানোর নিয়ম, প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য 2 কেজি শুকনা খড় বা কাঁচা ঘাস হলে প্রতি 100 কেজি দৈহিক ওজনের 6 কেজি কাঁচা ঘাস প্রতিদিন খাওয়াতে হবে। দুধ ছড়ানো পরবর্তীকালে বাছুরকে আর জাতীয় খাবার সরবরাহ করতে হবে, পাশাপাশি দানাদার খাদ্য দেহের ওজনের অনুপাতে সরবরাহ করতে হবে। পরিশেষে আমরা বলতে পারি কি, আজকের বাসুরি আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং এ বাসুর যাতে সুস্থ সবলভাবে বেড়ে ওঠে এজন্য বাসুরের খাদ্যের প্রতি সবারই নজর রাখতে হবে। যেমন এই কুরবানি দেবে মনা ভাই, তাহলে কি হবে, বাসুর রে সেই অনুযায়ী গড়ে গড়ে তুলে তারপরে করে মফিজ দাদা যেমন চার পাঁচটা বিক্রি করবে এবং কুরবানি দেবে। তা ভালো, তাহলে গুরুবাদা
1: এখানে আমার কথা হচ্ছে
0: কি কথা,
1: এই হাসি আবার যখন গান গেল তখন আমার দাদাও গান গাবে। কতদিন দুজনে গান গেলে কি কয় দৈত্যের কণ্ঠে গান,
0: দৈত্যের কণ্ঠে।
1: এবার তুমি গেছো, এবার আমার দাদা গাবে। হ্যাঁ দাদা শুরু করেন তো,
0: দাদার পরে আমরা চলে যাব ফোনে।
2: এই কি দাদাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।

শাউরি ডাই ওরে জালাল জালাই ননদে খেমসে ধরে, নালিশ করার জাগা নেই তো এত একটু কলাম তোমারে। আমার শাউরি ডাই ওরে জালাল জালাই ননদে খেমসে ধরে, নালিশ করার জাগা নেই তো এত একটু কলাম।

যদি তোমার সাথে গড় বাঁধতাম আমি কাঁদতাম না এই রাম, আমার নখটা আমার মতো আল্লাহ থাকবে কব না ও কিরাম, যদি তোমার সাথে ঘর বাঁধতাম আমি কাঁদতাম না এই রাম, আমার নখটা আমার মতো আল্লাহ থাকবে কব না ও কিরাম, আমি কতি কতি তো সব কয়ে ফেললাম আরো যে কত আসতিছে।

আমার মা বাবার ইচ্ছে ছিল তোমারে বানাবে জামাই, তা তোমার মা যে কসম দিল বহি আসে না গিল ঘাই। আমার মা বাবার দারুণ ইচ্ছে ছিল তোমারে বানাবে জামাই, তা তোমার মায়ে যে কসম দিল বুহি আসে না গিল ঘাই। কল প্রেম করা মায়েরে বাড়ি জাগা নাই, কল প্রেম করা মায়েরে বাড়ি জাগা নাই, আটটুকানি পরে তোমারে কহবানে এই দেহ এমিন দে এমিন দে একটু ঘুরে যাই এনে, তবে এমিন দে একটু ঘুরে

0: খুব ভালো লাগলো গান।
1: খুব ভালো লাগলো গান
2: শোনালে দাদা।
1: কেন তোমার খুব ভালো লাগিছে?
2: শুরু হয়ে গেল আমার পরাণ। হ্যাঁ এভাবে তুমি গেয়ে যাও দাদা, গেয়ে যাও।
0: যাক আমরা গান শুনলাম শ্রোতা বন্ধুরা আপনাদের।
2: হ্যালো,
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আল্লাহ রাখছেন।
2: ও আচ্ছা আমির ভাই, হ্যাঁ হ্যাঁ রাজাপুরের আমির ভাই,
0: মানে নদীর উপর। আজকে তো আমাদের কোন কৃষিবিদ নাই, আমরাই আমরাই আর কি।
2: তবুও আমির ভাই, ব্যাপার হচ্ছে কি, শুধু ব্যাপার হচ্ছে কি, আমরা

0: শুধু ভাত আর তরকারি পানি খেলি হয় না, ওর সঙ্গে তরকারি লাগে, লবণ লাগে, বিভিন্ন জিনিস,
1: বিভিন্ন রকম সার লাগে,
0: গাছেরও বিভিন্ন রকম সার বিভিন্ন পরিমাণে লাগে। তো আপনি কৃষি অফিস থেকে জানিয়ে নিয়ে ওই গাছে আপনি সার দেবেন।
1: ঠিক আছে আমির ভাই, আপনাকে ধন্যবাদ।
2: ওই গাছের কাছে আমরা খালি চাই।
0: হ্যালো,
1: ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমরা গ্রহণ করলাম।
0: ভাই অনেকদিন পরে, কি খবর বলেন ভাইয়া? আপনি ওকে কি নিয়মিত কৃমির ওষুধ খাওয়ান? এই কৃমির কারণে পাতলা পায়খানা হয়,
1: সব রোগের উচ্চ কৃমি।
0: আপনি ওই প্রাণী সম্পদ হাসপাতালে যে ডাক্তার সাহেবের কাছে আপনি বিস্তারিত একটু কবেন, কলি উনি আপনাকে ওষুধ দিয়ে দেবে এবং কি মাত্রায় খাওয়াতে হবে, কারণ ওটা বয়স ওজনের উপরে নির্ভর করে,
1: মানে সবকিছু আপনার কাছে জেনে বলে দেবে, সেই অনুযায়ী আপনি তাকে চিকিৎসা করাবেন।
0: হ্যাঁ ধন্যবাদ তো দিতেই হবে।
2: হ্যাঁ আসি দাদা,
0: হ্যাঁ
2: ধন্যবাদ আপনাকে।
1: আচ্ছা আপনাকে ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন।
0: হ্যালো
1: হ্যালো, আসসালামু আলাইকুম, কে
3: বলছেন?
1: কে বলছেন, কোথা থেকে বলছেন? জি জি, হ্যাঁ আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে।
0: গ্রহণ করলাম। আর কোন প্রশ্ন আছে দাদা?
4: হ্যাঁ
1: আপনাকেও ধন্যবাদ যে আপনি এত কষ্ট করে আমাদের সঙ্গে
0: যোগাযোগ করে
1: যোগাযোগ করছেন, এই জন্য আমরাও খুব খুশি। ও চারা গাছ ও দূর থেকে দিচ্ছেন না, কত দূর থেকে দিচ্ছেন এই সারটা গাছের?
0: আপনি কি উপরে মাটি কোপাইয়ে তারপরে দিছেন? তাই কিভাবে দিছেন? হ্যাঁ আপনার এই সার কোনো কাজে লাগেনি, শুধু আপনি পয়সা খরচ করে সার কিনে দিচ্ছেন, কাজে লাগেনি। নিয়ম কি জানেন? অন্তত দুই থেকে
1: আড়াই হাত দূরে
0: দূরে চতুর্দিকে একটা নালা মতন কাটবেন, ছোট একটা নালা মতন কাটবেন ঘুরে চতুর্দিকে, বা দুদিন ফেলে রাখার পরে দেখবেন ওখান থেকে ওই নারকেল গাছের হলুদ হলুদ রঙের শেকড় বেরোইছে, তখন আপনি ওই নালার ভিতরে সার দিয়ে
1: মাটি সার বিষে বিষে দিয়ে দেবেন। ধন্যবাদ আপনাকে। দেখো এরপরে দেখো,
0: উপরে ছিটিয়ে দিলে তো শিকড় নিতে পারতেছে না। ধন্যবাদ ভাই আপনাকে প্রশ্নের জন্য।
3: বাবা মফিজাদের সাথে থেকে থেকে তুমি কত কিছু শিখে গেছো,
0: মনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত জ্ঞানে ভর্তি, তুমি কি কও?
3: তাই তো দেখতে
0: শুনে শুনে আমি পাইকে গেছি না।
1: দেখো এরপরে দেখো,
0: এই আরেকটা ফোন
1: ধরো।
0: আহা সাইড কেটে বেরিয়ে গেল। এই তোমার জন্য
1: সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, দেখো
3: সব দোষ না আমার।
1: হ্যাঁ
0: ভাই
3: আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আপনি কে ভাই একটু বলেন না?
1: ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনাদের যশোরে আম কাঁঠাল বেশি এটা পাকাচ্ছে,
3: মানে ওইটাই আর কি,
1: আম কাঁঠাল লিচু আপনাদের যশোর তো বিখ্যাত। আল্লাহর রহমতে আমরা আসি ভালো,
3: ধন্যবাদ আপনাকে।
0: মনে এক মন ওজন হলি একটা, আচ্ছা যাক কিরিমের জন্য হয় এগুলো। হ্যালো,
1: ওয়ালাইকুম আসসালাম। রম্য নাটক এখনো তো ফুল ফ্লেজে আমরা আরম্ভ করিনি, তাই যাক ধন্যবাদ।
0: হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু হয়, হ্যাঁ
1: এ আল্লাহর যে সৃষ্টিকর্তার একটা রহস্য। আচ্ছা ভাই ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই, আগামী অনুষ্ঠান আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। চলো ওঠা যাক
3: মনে ভাই, চলো আল্লাহ হাফেজ।

চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠানটি এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইব আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইব এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: আল্লাহ তালার খাস বান্দা, তারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তালা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজচলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে কথা বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে মন্দারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আসরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেস্তাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখে ও নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে, আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায়, যদিও সে নিজের ধারণায় বড় হয়। এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর ও শকুনের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন রাসুলের শানে নাথ পেশ করা হচ্ছে। কণ্ঠ দিয়েছেন শাহ মোহাম্মদ গোলাম মোর্শেদ, গীতিকার কাজী নজরুল ইসলাম।

এখন পাঁচটার ইংরেজি খবর এবং পরবর্তী সকল অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Better, the news read by Salma Jolly. All government and private offices, including banks, insurance companies and capital market institutions, resumed operations today after a long 7-day public holiday for Holi Eid al-Adha. Prime Minister's Additional Press Secretary Atiqur Rahman said Prime Minister Tariq Rahman is working at the secretariat since the morning. Meanwhile, normal transactions were underway in all the banks. At the same time, regular transactions also started in the Dhaka and Chittagong stock exchanges. A press conference on Prime Minister Tariq Rahman's various public-oriented and participatory initiatives regarding Holi Eid al-Adha celebration was held at the Prime Minister's office at Tejgaon in the capital today. Prime Minister's advisor and Prime Minister's office spokesperson, Dr. Mehdi Amin, spoke at the press conference. Bangladesh Betar broadcast the program live. A special tribunal in Dhaka today framed charges against the prime accused, Sohel Rana, and his wife, Shopna Akhtar, in a case lodged over the rape and murder of child Ramisa Akhtar in the capital's Pallavi area. Judge Masroor Salikin of the Dhaka Metropolitan Children Violence Suppression Tribunal passed the order officially initiating the trial of the case. The court also set tomorrow for recording witness depositions in the case. The report of the investigation committee formed into the death of six newborns at Ad-Din Hospital in the capital's Mock Bazar will be submitted on 3rd June. Health and Family Welfare Minister Sardar Muhammad Shakawat Hussain said this while talking to newsmen at the secretariat today. He said Health and Family Welfare Ministry formed a three-member committee to investigate the incident of newborn deaths. The minister said necessary action will be taken based on the report of the committee. Information and Broadcasting Minister Johiruddin Shappun has said the government will pursue a zero-tolerance policy against any form of unethical obstruction or interference in the professional activities of mainstream media personnel. He made the remarks while replying to a query from newsmen at the secretariat today. The Information and Broadcasting Minister said ensuring a fully independent and transparent media environment remains one of the key objectives of the government. As a result, the media in the country is working independently and the government is not creating any kind of pressure on the media, he added. State Minister for Fisheries and Livestock Sultan Salahuddin Tuku has emphasized the need to increase domestic meal production to meet national demand and reduce dependence on imports. He said this while addressing at a discussion marking the World Milk Day as the chief guest at the Krishi Vidyan Institution, Bangladesh, in the capital today. The state minister also highlighted the government's commitment to expanding dairy production capabilities with a long-term goal of exporting dairy products. Meanwhile, the World Milk Day is being observed today in the country today like elsewhere in the globe. The theme of the day this year is Women Dairy Farmers, the Journey of Development. The Forest Department has imposed a three-month ban on all entry into the Sundarbans from today to August 31st to protect the biodiversity, wildlife and fishery resources of the world's largest mangrove forest during the breeding season. During this period, no one, including fishermen, bawalis, mowalis, golpata collectors and tourists, will be allowed to enter the forest. According to Forest Department sources, June, July and August constitute the breeding season for most fish, crabs, shrimp, reptiles, birds and mammals in the Sundarbans. The U.S. military says it has conducted self-defense strikes on Iranian radar and drone sites in the city of Gorakh and on Qasem Island this weekend. It said the U.S. forces attacked Iranian air defenses, a ground control station, and two one-way attack drones that posed clear threats to ships transiting regional waters. The Islamic Revolutionary Guard Corps, IRGC, said it struck an airbase that was used for an attack on a telecoms tower on Sirik Island, located in the southern Hormuzgan province. The General Staff of the Kuwaiti Army said its air defenses confronted hostile missile and drone attacks. Sounds of explosions were heard as a result of air defenses intercepting the projectiles, he added. Meanwhile, U.S. President Donald Trump has said the deal with Iran will state that Tehran will not have a nuclear weapon and covers the nuclear issue in very strong and lengthy details. Hockey and Bangladesh beat Chinese Taipei by 2-0 in the Women's Under-18 Asia Cup in Japan today. Bangladesh will face China tomorrow. Weather and forecast valley Tier 1 tonight says there are chances of rain and thunder showers with temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to west cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banijik Shongbad. পড়ছি হিরক খান। পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষে আজ খুলেছে সরকারি বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। ফলে আবার কর্মচাঞ্চল্য ফিরেছে অফিস পাড়ায়। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সচিবালয় অফিস করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এদিকে ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও আজ থেকে সকল ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিয়মিত লেনদেন শুরু হয়েছে। কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সচেতনতার অভাবের কারণেই অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির পরপরই চামড়ায় লবণ প্রয়োগ না করলে তা দ্রুত নষ্ট হয়ে যায়। এ কারণে অনেক চামড়ার মান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিক্রির ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, সরকার লবণযুক্ত বা যথাযথভাবে সংরক্ষিত চামড়ার জন্যই মূল্য নির্ধারণ করে থাকে, কিন্তু ব্যক্তিগতভাবে কোরবানি দেয়া অনেক মানুষ চামড়া দান করে দেন। দেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমানোর উপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে বিদেশের রপ্তানির সক্ষমতা অর্জনের লক্ষ্যে দুগ্ধ উৎপাদনের পরিধি বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ডিজেলের দাম অপরিবর্তিত রেখে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। গতরাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম 115 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার 130 টাকা থেকে বাড়ি 135 টাকা, পেট্রোলের দাম প্রতি লিটার 135 টাকা থেকে বাড়ি 140 টাকা আর অক্টেনের দাম 140 টাকা থেকে বাড়িয়ে 145 টাকা করা হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হয়েছে। ঈদের ছুটির পর আজ দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট 386টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 179টির, কমেছে 152টির এবং অপরিবর্তিত ছিল 55টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 36 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5372 পয়েন্টে। ডিএসইতে 912 কোটি 38 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। কুমিল্লার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় জুতা ও জুতার আনুষঙ্গিক সামগ্রী উৎপাদনে $50 লাখ বেশি বিনিয়োগ করতে যাচ্ছে চীনা মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সঙ্গে ভূমি ইজারা চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ঢাকার বেবজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ইনসোল, আউটসোল, মিডসোল এবং পিইউ জুতা উৎপাদন কারখানা স্থাপন করবে। কারখানাটি চালু হলে বছরে 30 লাখ জোড়া ইনসোল, 12 লাখ জোড়া আউটসোল, 32 লাখ জোড়া মিডসোল এবং 10 লাখ জোড়া পিইউ জুতা উৎপাদন করা হবে। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত চঞ্চল খানের কণ্ঠে।

0: প্রথমে তুমি কি কেবলই ছবি ও পরে কেন যে মনোভোলে আমার মন জানে না, দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন চঞ্চল খানের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10ই মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
0: এই গরমে বাইরে বের হওয়ার সময় অবশ্যই ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। বাংলাদেশ বেতার ঢাকা, সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আয়োজন ডালাতে রয়েছে আধুনিক গান শিল্পী আঞ্জুমান আরা শিমুল, প্রথম গানটির রচয়িতা শফিউদ্দিন শিকদার, সুরকার মোহাম্মদ ইস্তাহার।

আঞ্জুমান আরা শিমুলের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারে গানটির রচয়িতা শাহাদাত হোসেন স্বপন, সুরকার আতিকুর রহমান।

0: নৌযানে ভ্রমণকারী যাত্রী সাধারণের অবগতির জন্য বলছি, কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে না উঠে পরবর্তী নৌযানে ভ্রমণ করুন। লঞ্চে ওঠানামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। যাত্রীবাহী লঞ্চের উপরের ডেকে অথবা যাত্রীদের নির্ধারিত স্থানে কোনো মাল বহন করবেন না। অতিরিক্ত মাল বোঝাই নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন। নৌযানের মালিক ও চালকদের প্রতি অনুরোধ, নৌযানে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী বা মাল বহন করবেন না। প্রয়োজনীয় সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া নৌযান চালাবেন না। রাত্রিকালে নৌযানে সার্চ লাইট এবং নেভিগেশন লাইট সঠিক আছে কিনা তা দেখে নিয়ে নৌযান চালাবেন। নদীপথে লঞ্চ চালানোর সময় প্রতিযোগিতা থেকে বিরত থাকুন। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আক্তারুজ্জামান।
1: হ্যালো, গুড আফটারনুন ডিয়ার স্টুডেন্টস, হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অব দ্য অলমাইটি আল্লাহ। আই ওয়েলকাম অল অফ ইউ অ্যাট টুডেজ ইংলিশ লার্নিং প্রোগ্রাম লেটস স্পিক ইংলিশ। Two students are present here in the studio. Let's introduce with them.
2: Hello, I'm Farhan Khan. I welcome all of you at today's program.
3: Hello, I'm Oshurjo Khairuloishi, a student from the University of Dhaka.
1: Thank you, both of you, for coming to our studio for this program. Dear students, আজকে আমাদের অনুষ্ঠানটির বিষয়বস্তু হলো at the book fair. অনুষ্ঠানটিতে আমরা একটি এই টপিকের উপর ভিত্তি করে একটি শর্ট কনভার্সেশন শুনব। কনভার্সেশনটি শোনবার পূর্বে কনভার্সেশনটি থেকে নেওয়া কয়েকটি ভোকাবুলারি বা শব্দের অর্থ জেনে নি, যেগুলো তোমাদের কাছে পরিচিত হতে পারে বা অপরিচিত হতে পারে। প্রথম শব্দটি হল ইমপ্রেশন। এই শব্দটির বানান হল IMPRESSION, ইমপ্রেশন। শব্দটির ফর্ম হচ্ছে নাউন আর এর মিনিং হচ্ছে অ্যান আইডিয়া অর ফিলিং অর অ্যান ওপিনিয়ন। এরপরে শব্দটি লেখো ফিকশন। ফিকশন বেসিক্যালি এটা নন ফিকশনের অপোজিট, অর্থাৎ নভেল বা লং ন্যারেটিভ স্টোরিগুলোকে আমরা ফিকশন বলি। এই শব্দটির ফর্ম বা স্ট্রাকচার হল নাউন। এরপরে শব্দটি হল জানরা, GENRE। প্রোনাউন্সিয়েশন অব দিস ওয়ার্ড ইজ জানরা অ্যান্ড দি ফর্ম ইজ নাউন and the meaning is kind or sort or variety. Last word is pick up, active phrase. এর অর্থ হল to buy or purchase. এই কনটেক্সট অনুযায়ী এই শব্দটির অর্থ buy অথবা purchase। এর ফর্ম হচ্ছে verb. Dear students, now let's enjoy listening the short conversation based on at the book fair.
3: Hi, I'm glad to see you at the book fair. When did you arrive?
2: I've been here for 2 hours.
3: I'm extremely sorry for being late.
2: No worries. You're here now. That's what matters. What's your impression of the atmosphere at the book fair this year?
3: It's amazing indeed. Never have I seen such a lively atmosphere at the book fair before.
2: Many publication houses have participated in this year's book fair, haven't they?
3: Right you are. You've already bought a number of books, I see. Would you tell me about the genres of books you've bought?
2: Sure. I love reading, especially science fiction. I've bought several books in the genre.
3: What are they?
2: They are Fiha Shomikoron, Tara Tinjon by Human Ahmed, Programmer by Shahriar, and Chromosome by Robin Cook.
3: Would you give me some information about Chromosome?
2: One of my classmates told me about this novel. It's a medical thriller.
3: What kind of books will you buy?
2: I love reading non-fiction books that informative knowledge. I also want to pick up a few graphic novels.
3: Sounds good. How about having some coffee? There's a coffee stall.
2: Let's do it. I'm definitely down for a quick cup.
1: Thank you, Farhanappan Khan and Oishurjo Khairul Oishi, for coming to our studio today. And thank you for reading out this short conversation. Dear

0: এতক্ষণ শুনলেন লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আখতারুল জামান, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসীন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন ফ্যামিলি কার্ডে গান শুনবেন সমবেত কণ্ঠে, গীতিকার ও সুরকার আবু বকর সিদ্দিক।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সংগীত চৌধুরী মুস্তফা হোসেনের কণ্ঠে।

0: মোর প্রিয়া হবে এশুরানি, দেব খোপায় তারার ফুল ও পরে নয়ন ভরা জলগো তোমার আঁচল ভরা ফুল। দুখানি নজরুল সঙ্গীত শুনলেন চৌধুরী মোস্তাক হোসেনের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা
3: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
1: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

0: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোন অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ি রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে শাহিন সুলতানা। পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে আজ খুলেছে সব সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। ফলে আবারও চিরচেনা ব্যস্ত রূপে ফিরেছে রাজধানী ঢাকা। কর্মচাঞ্চল্য এসেছে অফিস পাড়ায়। ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় অনেকেই এদিন সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ে সময় কাটান। প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের ছুটি শেষে আজ সচিবালয়ের অফিস করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী আজ সকাল থেকে বিভিন্ন দাপ্তরিক কর্মসূচিতে অংশ নেন। এদিকে দীর্ঘ ছুটির পর দাপ্তরিক কাজে যোগ দিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরেছেন চাকরিজীবী ও কর্মজীবী মানুষ। রাজধানীর বিভিন্ন রেল স্টেশন ও বাস স্টপেজ ঘুরে দেখা যায় যাত্রীরা ভোগান্তিহীনভাবে ঢাকায় ফিরছেন। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী সপ্তাহে খুলবে বলে এ সপ্তাহের শেষ নাগাদ ঢাকামুখী যাত্রীচাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার 25শে মে থেকে 6 দিনের ছুটি ঘোষণা করেছিল। পরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হয়। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, মূলধারার গণমাধ্যম কর্মীদের পেশা চর্চার ক্ষেত্রে যে কোনো ধরনের অনৈতিক বাধা বা হস্তক্ষেপ মোকাবেলায় বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। তিনি আজ নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। একটি সরকারি প্রতিষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মূলধারার গণমাধ্যম কর্মীদের উপর নিরাপত্তা কর্মী ও পরিচ্ছন্নতা কর্মীদের বর্বরোচিত হামলার ঘটনার বিচার ও নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন করলে তথ্য সম্প্রচার মন্ত্রী এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, গণমাধ্যমকে সম্পূর্ণ স্বাধীন ও স্বচ্ছ রাখার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। টেলিভিশনের সরাসরি বা লাইভ সম্প্রচারের তথ্য বিকৃত করার সুযোগ থাকে না উল্লেখ করে জহিরুদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে বিচার ও মূল্যায়ন করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে যে অকাট্য তথ্য প্রমাণ ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোন মূলধারার সাংবাদিককে মিথ্যা মামলায় হয়রানি বা হেনস্থার মধ্যে পড়তে দেওয়া হবে না। রাজধানীর মগবাজারে আজ দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী 3 জুন দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। তিনি বলেন, নবজাতক মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। মন্ত্রী বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন জানিয়েছেন, ঈদ ঘিরে প্রধানমন্ত্রীর নেওয়া গণমুখী উদ্যোগে জবাবদিহিতা নিশ্চিত ও জনগণের আকাঙ্ক্ষার স্পষ্ট প্রতিফলন ঘটেছে। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবী হলে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ডক্টর মাহাদি আমিন বলেন, নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা সহ এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারের কার্যক্রমে 10টি গণমুখী বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, এসব উদ্যোগের সমন্বিত বাস্তবায়ন ঈদ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে এবং রাষ্ট্রীয় সেবাকে আরও জনসম্পৃক্ত করার প্রচেষ্টার প্রতিফলন ঘটিয়েছে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হল। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মসরুর সালিকিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে তিনি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল দিন ধার্য করেন। আজ জাপানে নারী অনূর্ধ্ব 18 এশিয়া কাপের হকি ইভেন্টে চীনা তাইপেকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ আগামীকাল চীনের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের সাপ্তাহিক সাগ বুলেটিন প্রচারিত হবে সন্ধে 6:35।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনা হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সরওয়ারে আক্তার। The World Milk Day was observed at different districts of Khulna Division like other places of the country today. In 2001, the Food and Agricultural Organization of the United Nations, FAO, declared 1st June as World Milk Day. The theme of the day this year is Women Farmers in Milk Production, Progress in Development. Meanwhile, a discussion meeting was held at the District Livestock Office Conference Room in Shatkhira on the occasion. Presided over by the District Livestock Officer, the District Training Officer, Shatur Upajila Livestock Officer and officials of the Concerned Department were present at that time. Earlier, a rally was brought out from Livestock Office premises and ended at the same venue after parading different main roads of the town. Besides, a similar meeting was held at the District Livestock Office Conference Room in Meherpur on the occasion of World Milk Day. Presided over by the District Livestock Officer, the Upajila Livestock Officer, Veterinary Officer of the District Veterinary Hospital and officials of the Concerned Department were present at that time. Earlier, a colorful rally led by the District Livestock Officer was brought out from the Livestock Office premises and ended at the same venue after parading different main roads of the town. A discussion meeting was held at the party office of BNP at KD Ghosh Road in Khulna City today on the occasion of a week-long blood donation program. Member of Parliament Amir Ejaz Khan attended it as chief guest, while Member Secretary of District BNP and Administrator of Jela Porishad SM Monirul Hasan Bappi as special guests. Presided over by the acting convener of Khulna District Chhatradol, the meeting was attended by a large number of party leaders and workers. 500 different types of fruit-bearing wooden and medicinal saplings were planted at different educational institutions, bazaars and thana in Benapul Poro area today on the occasion of the 45th martyrdom anniversary of Shohid President Jiaur Rahman. The joint convener of District Jubodol inaugurated the program as chief guest. Teachers, students and large number of party leaders and workers were present on the occasion. Bicycles were distributed among 30 meritorious students of Dakop, Botiaghata, Fultola and Dumuria Upajilas of Khulna district today. Member of Parliament Ali Asghar Lobby distributed the bicycles at a function arranged at the Khulna Jela Porishad Auditorium as chief guest. Member of Parliament Amir Ejaz Khan attended it as special guest. Presided over by Administrator of Khulna Jela Porishad SM Monirul Hasan Bappi, the function was attended by the officials of Jela Porishad and local elite. The Khulna Jela Porishad arranged it. Import and export trade between India and Bangladesh has resumed this morning through Benapul Port after the 7-day Eid holiday. Benapul Port Director Shamim Hussein informed this today. 27,402 metric tons of mustard is expected to be produced in Shatkhira district during the current season. 19,162 hectares of land have been brought under mustard cultivation in the district during the season. Of them, 7,650 hectares of land have been brought under mustard cultivation in Kolaroa Upajila, 5,255 hectares of land in Sadur Upajila, 1,905 in Devhata, 1,306 165 hectares in Tala, 1,240 in Kaliganj, 980 in Ashashuni, and 762 hectares in Shyamnagar Upazila. Department of Agriculture Extension supplied necessary seed, fertilizer, pesticides, and other agricultural inputs among the farmers to make the mustard cultivation in the district a success. Besides, Bangladesh Krishi Bank, including different commercial banks, distributed loan among the farmers for the implementation of the program. Cricket. And Holud Jersey team became champion, defeating Lal Jersey team by 66 runs in the final match of the Junari 4-team cricket tournament at Baulia Nirod Krishna Secondary School ground under Shalikha Upazila in Magura today. Batting first, Holud Jersey team scored 149 runs for 8 wickets in the stipulated 50 overs. In reply, Lal Jersey team managed to score only 83 runs for all in 47.1 overs. Finally, weather. And forecast valid till 1 tonight says there are chances of rain and thunder showers with temporary west-northwesterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Borishal and Potuakhali. River ports in these areas are towards cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 598 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, এ পদার অনুষ্ঠান ঘোষণা রয়েছেন খাদিজাতুল কোবরা ও আমি সুদীপ কুমার কুণ্ডু। অধিবেশন তত্ত্বাবধানে আবু সাইদ জান কাদরি, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, সুরের আকাশে মেঘ জমুক আর নাই জমুক, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের বেতার তরঙ্গে আজ কিন্তু আনন্দের বৃষ্টি নামবেই। পবিত্র ঈদ উল আজহা ছুটি শেষে কর্মজীবী মানুষেরা আজ যার যার নিজ কর্মে ফিরেছেন। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, দারুণ আছেন এবং অবশ্যই আমাদের সাথে আছেন। শ্রোতা বন্ধুরা, বরাবরের মতোই আপনাদের পছন্দের এই প্রহরে মাইক্রোফোনের প্রান্তে আছি আমি সুদীপ কুমার কুণ্ডু, আর আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান পাঁচমিশালি গান। আর বরাবরের মতোই আমাদের আয়োজন সাজানো হয়েছে একটি দেশাত্মবোধক গান দিয়ে, এবং এরপর ধারাবাহিকভাবে শুনবেন রবীন্দ্র নজরুল পল্লী এবং ছায়াছবির গান। তো বন্ধুরা, আর কথা নয়, আমরা চলে যাব গানে। আর প্রথমেই শুনবেন দেশাত্মবোধক গানটি মোহাম্মদ আজিজুর রহমানের কথায়, মোহাম্মদ রফিকুল আলমের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা পাঁচমিশাল গানের আয়োজনে যুক্ত আছেন। আয়োজনমেলা এবারে শুনবেন একটি নজরুল সঙ্গীত, সালাউদ্দিন আহমেদের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা পাঁচ মিশালি গান শুনছেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 598 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, পাঁচ মিশালি গানের আয়োজনে এবারে শুনবেন একটি পল্লীগীতি, জাহাঙ্গীর হাবিবুল্লাহ এর কথায়, আবিদা সুলতানা লাভলি এর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা পাঁচমিশালি গান শুনছেন। আমরা গান শুনতে শুনতে আয়োজনমেলা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আয়োজনমেলার সবশেষ গানটি শুনবেন এক টাকার বউ চা ছবি থেকে কনক চাপার কণ্ঠে।

0: ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসা বেঁধেছে তাকে। তাই ভালোবাসা দূরে নয়, ভালোবাসা থাকুক আপনার প্রিয় মানুষের বন্ধনে। শ্রোতা বন্ধুরা, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় আয়োজন পাঁচমিশালি গান থেকে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভ সন্ধ্যা।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল শুনবেন।

পরকাল সর্বশক্তিমান, তুমি ইহকাল তুমি পরকাল সর্বশক্তিমান।

কাল সর্বশক্তিমান তুমি ইহকাল তুমি পরকাল।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। আল্লাহ তালার খাসবান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয় এবং তোমাদেরকে যখন কেউ সালাম করে তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলি বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: الطويلة والفضيلة وضعته مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল ও ভোলা জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 7.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নরসিংদীতে 21.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 69%, সন্ধ্যা 6টায় 53%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:11 এবং অস্ত যাবে 6:42। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: This is Bangladesh Betar. Here is the weather forecast for inland river ports of the country. Valid till 1 a.m. as received from Dhaka Met Office and led by Aminul Islam Manju. Met Office says that in association with rain or thunder shower, temporarily west or northwesterly gust or squally wind at a speed of 45 to 60 kilometers per hour is likely to prevail over the regions of Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for entire country, remaining effect till 6 p.m. tomorrow. Light to moderately rain or thunder shower accompanied by temporary gusty or squally wind and lightning may occur some places of Chattogram and Sylhet divisions and a few places of Dhaka, Mamensing, Khulna and Borishal divisions. Besides, there are chances of moderately heavy rainfall over at places of Chattogram and Sylhet divisions. Meanwhile, mainly dry weather is likely to prevail over elsewhere of the country with temporarily partly cloudy sky. Mild heat wave is blowing over Rashtriya and Khulna divisions along with Tangail, Faridpur, Gopalganj, Mamensingh, Chandpur, Borishal and Bhola districts, and it may also continue. The day and night temperature may remain nearly unchanged across the whole country. The highest temperature was 37.8 degrees Celsius at Chuadanga and the lowest was 21.2 degrees at Norsingdi, as recorded over inter-county today. The temperature as recorded in Dhaka today was maximum 36.3 degrees Celsius and minimum 28.2 degrees. Humidity recorded in the air at 9 a.m. was 69% and at 6 p.m. 53%. The sun rises over Dhaka tomorrow at 5:11 a.m. and sets at 6:42 p.m. And that's all with the focus for this time.
4: Bangladesh Betar. এখন শুনবেন জুন থেকে 11 জুন পর্যন্ত প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ ভিজিডি 2 ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জ ভিজিডি 43 আকাশ সীমানায় তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া পরিচালনা করবে। ফায়ারিং রেঞ্জের ভৌগোলিক অবস্থান ভিজিডি 2 কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ, অক্ষাংশ 21.51 উত্তর, দ্রাঘিমাংশ 91.40 পূর্ব ও 91.23 পূর্ব, অক্ষাংশ 21.25 উত্তর, দ্রাঘিমাংশ 91.40 পূর্ব ও 91.23 পূর্ব এবং ভিজিটি 43 কক্সবাজার ফায়ারিং রেঞ্জ, অক্ষাংশ 21.40 উত্তর, দ্রাঘিমাংশ 91.40 পূর্ব ও 91 পূর্ব, অক্ষাংশ 21.03 উত্তর, দ্রাঘিমাংশ 91.40 পূর্ব, অক্ষাংশ 21.6 উত্তর, দ্রাঘিমাংশ 91.30 পূর্ব, অক্ষাংশ 21.58 উত্তর, দ্রাঘিমাংশ 91.18 পূর্ব, অক্ষাংশ 21.18 উত্তর, দ্রাঘিমাংশ 91.10 পূর্ব, অক্ষাংশ 21.30 উত্তর, দ্রাঘিমাংশ 91.58 পূর্ব দ্বারা সীমাবদ্ধ। বিজ্ঞপ্তিতে মহড়া চলাকালীন বিমান, জাহাজ, ছোট ছোট নৌযান ও জনসাধারণকে গোলাবর্ষণের এলাকা পরিহার করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
5: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
6: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধুরা, এবার শুনবেন একটি দেশাত্মবোধক গান, মোহাম্মদ রফিকুজ্জামানের কথায়, রফিকুল আলম ও শাম্মী আক্তারের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, দেশাত্মবোধক গানটি শুনলেন মোহাম্মদ রফিকুজ্জামানের কথায়, রফিকুল আলম ও শাম্মী আক্তারের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ইফাত সানিয়া ন্যান্সি। দেশের অন্যান্য স্থানের মতো খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অনেক সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রাণী সম্পদ অফিস থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এছাড়া বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সভাপতিতে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা বিএনপি দলীয় কার্যালয়ে উভয় সংসদ সদস্য আমির এজাজ খান এতে প্রধান অতিথি ছিলেন। খুলনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বিপুল সংখ্যক দলীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খুলনার দাকু, বুটিয়াঘাটা, ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা 30 জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়। সংসদ সদস্য আলী আসগর লবি আজ খুলনা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সাইকেল বিতরণ করেন। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন। জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল আজহার পঞ্চম দিনে আজও বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, সুন্দরবন সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবারে ঈদ বিনোদনের উপর শুনুন আমাদের বাগেরহাট জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: পবিত্র ঈদ উল আজহার পঞ্চম দিনেও বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবনের করমজলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে। তীব্র গরম উপেক্ষা করে পরিবার পরিজন ও স্বজনদের নিয়ে আসছেন ভ্রমণ পিপাসুরা। বাগেরহাট জাদুঘর, শিশুদের বিভিন্ন রাইট ও 650 বছর আগে মুসলিম শাসক খানজাহান আলী রহমাতুল্লাহ নির্মিত এই স্থাপনা দেখে মন জুড়ায় দর্শনার্থী।
3: টাঙ্গাইল থেকে এখানে ঘুরতে এসেছি খানজাহান আলী সাহেবের মাজার এবং মসজিদ ঘোরার জন্য। তো এখানে এসে আমাদের অনেক ভালো লাগলো।
4: ষাট গম্বুজ মসজিদ টাকায় দেখেছি, একসময় দেখেছি টিভিতে, ফোনে, আজ বাস্তবে এসে দেখলাম, ছুঁয়ে দেখলাম, অনুভূতি খুব ভালো।
2: এটা আমাদের আনসার ব্যাটালিয়ান ও টুরিস্ট যৌথভাবে কাজ করছে। ঈদের ছুটিতে এবার বিপুল পরিমাণ দর্শনার্থী এসেছে এবং সরকারের বড় অঙ্কের রাজস্ব আয় হয়েছে বলে জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মোহাম্মদ জায়েদ।
5: ঈদ উল আজহা উপলক্ষে প্রচুর সংখ্যক দর্শনার্থী আগমন ঘটেছে এবং এই ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেই সংখ্যক দর্শনার্থী আগমন করেছে তার থেকে সরকার
2: প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত 17টি স্থাপনা রয়েছে, যেখানে প্রতি বছর কয়েক লক্ষ দর্শনার্থী আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। শেখ শাহানশা সোহান, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর ক্রিকেট। খুলনা সরকারি টিটি কলেজ মাঠে 6 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় এসএন টাইলস টিম 8 উইকেটে আরআরবি টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আরআরবি টিম প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 12 ওভারে 7 উইকেট হারিয়ে 127 রান সংগ্রহ করে। জবাবে এসএন টাইলস টিম 9 ওভারে 2 উইকেট হারিয়ে 128 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এদিকে মাগুরা শালিকা উপজেলার বাউলিয়া নীরদ কৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জুনিয়ারি 4 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় হলুদ জার্সি দল 66 রানে লাল জার্সি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। হলুদ জার্সি দল প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 149 রান সংগ্রহ করে। জবাবে লাল জার্সি দল 47 ওভার 1 বলে সবকয়টি উইকেটে মাত্র 83 রান করতে সমর্থ হয়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, ফরিদপুর ও নোয়াখালী অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ছড়ু হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনা হচ্ছে।

0: জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছে বলো?
2: আছি আল্লাহর রহমতে ভালো, তুমি কেমন?
1: কুরবানির বেশ ব্যস্ত সময় কাটায়,
2: হ্যাঁ
1: সবাই বেশ, আমরা খুশি তো ছিলাম, ব্যস্ততাতেও ছিলাম, সবাইকে নিয়ে বেশ মজাই হয়েছে, তাই না?
2: সবাইকে
1: স্বস্তি দিতে হয়েছে,
2: সব বাকি স্বজন যারা আসলো বিদায় বিদায় করে দিয়া
1: স্বস্তি দিতে বড়াই যায়।
3: এই যে একটা কথা কইলে মাস্টার ভাই, স্বস্তি, দেখো কি গরম পড়েছিল ঈদের আগের দিন, দেখো ধুমধাম বৃষ্টি, আর ঈদের দিনও আপনার পরিবেশটা ঠান্ডাই ছিল,
1: কি সুন্দর,
3: ভাল লাগলো আল্লাহর কাছে,
2: আল্লাহর হাজার রহমত।
3: হয় এই জন্যই তো মাস্টার ভাই বলতেছে
1: শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। তবে যাই বল না কেন, তোমার এই যে তরমুজটা নিয়ে আসছো দেখলাম কেটে, ওটা কিন্তু বড় মিষ্টি, যেমন চেহারা তেমনই তার। আচ্ছা বারো মাস যদি পাওয়া যেত,
4: বারো মাস শুনছি মাস্টার ভাই, বারো মাসে নাকি এখন চাষ হয়,
1: সাইজ বোধ একটু ছোট হয়,
3: একটু ছোট হয় এটা, যাইটাকে একটা এক এক রকম, তো বারো মাসের জন্য বারো মাসে তরমুজ, সেটার জন্য বীজ আলাদা।
2: তো আমরা তো ছোট কাল থেকে জানি যে একবারই হয় তরমুজ,
1: ওই বিশেষ করে আমরা গরমকালে যেটা খাই আর কি, খাচ্ছি
2: এটা যে বারো মাসে হয়, এটা ভালো একটা কথা।
1: আজকে একটা প্রামাণ্য অনুষ্ঠান রয়েছে এই বিষয় নিয়ে, বারো মাসই তরমুজ চাষ, এটি নির্মাণ করেছেন এবং উপস্থাপনা করেছেন মামুনুর রশিদ, খুব খুব ভালো লাগবে শুনে। চলো আমরা শুনি,
3: আসুন।

0: বারো মাসেই তরমুজ। বোরো ধান কাটার পর প্রায় দুই আড়াই মাস জমি পতিত থাকে। দুটি ধান চাষের মাঝে অনায়াসে একবার তরমুজের ফলন সম্ভব। এর ফলে জমির সঠিক ব্যবহার যেমন নিশ্চিত হচ্ছে, তেমনি আয়ও বৃদ্ধি হচ্ছে। এসব কারণে দিন দিন তরমুজ চাষের সংখ্যা বাড়ছে, ফলে বারো মাসে তরমুজ হয়ে উঠেছে একটি জনপ্রিয় কৃষিপণ্য। কথা হলো হারুন রশিদের সাথে।
1: বর্তমানে আমার কলা আছে, ওখানে লাউ আছে, বুঝতে শসা আছে, এই ধরনের চাষটা বিশেষ করে আমি তরমুজ করি। ওই যে বানের তরমুজগুলো মোটামুটি ভালো, ওতে খরচ একটু ব্যয়বহুল ফসল। বিঘাতে প্রায় 60-70 হাজার টাকা খরচ হবে, হলে মনে করেন 2 লক্ষ টাকা আমি বাজারজাত করতে পারি বা বিক্রি করতে পারি।
0: ভাই, এই যে আপনি তরমুজের কথা বললেন, তো বিশেষভাবে তরমুজটি আমি জানি যে এই এলাকায় কেউ কেউ তিন রকমের তরমুজ তারা করছে, তো আপনার এখানে তো আমরা এক ধরনের তরমুজ দেখতে পাচ্ছি, এটার বিশেষত্ব কি, কিভাবে চাষ করছেন, পরিচর্যা কিভাবে করছেন একটু বলবেন?
1: আমি যে তরমুজ সিস্টেমটা, যেখানে আমি যে তরমুজটা করি, এটি বেড সিস্টেম। এখানে বান করতে হয়, এখানে পলিথিন দিয়ে আমরা করি, চারা সংরক্ষণ করি। এখানে বানের ভিতরে হয় মোটামুটি 2 কেজি, 3 কেজি বা 5 কেজি পর্যন্ত হয় এগুলো ওজন। পরিচর্যা করতে পারলে মানে কৃষি অফিসের থেকে আমাদের পরামর্শ দেয়। আমি যখন বিদেশ থেকে আসছি তখন দেখলাম প্রথমে যে আমার ছেলে এই তরমুজটা করেছে, তাতে বেশ লাভজনক একটা ফসল, যার জন্য আমি এর সাথে জড়াই গেছি।
0: আচ্ছা, এটা আপনার খেতে কেমন লাগে, স্বাদটা কেমন?
1: স্বাদটা খুবই ভালো। এগুলো তাইওয়ানের ফল, আমরা যেগুলো করি জ্যাসমিন টু আমি লাগাই, এগুলো তাইওয়ানের থেকে বীজ আসে, 100 গ্রাম বীজের দাম 9,000 টাকা। তারপরে ওই যে পলিথিন দিয়ে করলে তাপমাত্রাটাও ঠিক থাকে, সবকিছু, বৃষ্টি যদি বেশি হয় তাতে ক্ষতি হয় না, বেডগুলো ভাবে করা।
0: আপনার এটার ধরনের সার কি জাতীয় দিচ্ছেন?
1: সার তো জৈব সার দিয়ে আমরা, কিছু কিছু রাসায়নিক সার দিয়ে, ওই যে বেডগুলো বানানো হয় বেডের মধ্যেই সার দেওয়া, তারপরে ওই পলিথিন দিয়ে ঢাকা, ওগুলো তারপরে খোপ খোপ করে কেটে ওগুলো ওখানে আমরা চারা তৈরি করে ওখানে চারা লাগাই। আমার প্রায় 3-3.5 বিঘা আমি তরমুজ করেছি। আমি কয়েকবার ঢাকাতে নিয়ে গেছি, ঢাকাতে ভালো দাম, এগুলো আমরা পাইকারি বৃষ্টি বিক্রি করতে পারি, আড়তে দিলে ওরা বিক্রি করে দেয় 60-65 টাকা কেজি হিসেবে এগুলো। আর এগুলো 12 মাস করা যায়, 60 দিনের ফসল এগুলো। আপনি লাগানোর থেকে, চারাটা লাগানোর থেকে 60 দিনের ভিতরে আপনি অলরেডি ওই বাজারে দিতে পারবেন এই ধরনের ফসল। এটা ইচ্ছা করলে আপনি 3 বারও করতে পারবেন ওই একই বানের ভিতরে।
0: একটি শেড তৈরি করে সেই শেডে ন্যূনতম 3 বার তরমুজ আবাদ করা হচ্ছে। 3 ধরনের তরমুজ চলছে মাচাগুলোই। কানিয়া জাতের তরমুজ ডোরাকাটা সবুজ রঙের, তবে এর ভেতরে অংশ হলুদ। পাশের মাথায় ঝুলছে হলুদ রঙের বাঙ্গি সমৃদ্ধ তরমুজ, এর নাম মুনিয়া। ভেতরের অংশ লাল। কিছু মাচাই কালচে রঙের সুইট ব্ল্যাক তরমুজ, এর ভেতরের অংশ লাল। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ

0: ডক্টর সুশান্ত কুমার তরফদার বললেন,
1: আমাদের যশোর জেলা ফলের ক্ষেত্রে উদ্বৃত্ত। এখানে বিভিন্ন প্রকারের প্রায় 77 প্রকার ফলের সমারোহ রয়েছে। আমাদের বিভিন্ন কন্ট্রাক্ট ফার্ম রয়েছে, এক্ষেত্রে সলিডারিডাট এবং বাংলাদেশের বিভিন্ন ক্রপ অ্যালিড অ্যাসোসিয়েশন, তারা এখানে সরাসরি এসে কৃষকদের সাথে কাজ করে। কৃষি সম্পর্ক অধিদপ্তর সর্বদাই এই সবজি এবং ফল রপ্তানির ব্যাপারে কিন্তু আমরা সরাসরি কাজ করে যাচ্ছি। আমাদের এখানে কৃষক পর্যায়ে কৃষকের দোরগোড়ায় প্রযুক্তি নিয়োজের জন্য আমরা বিভিন্ন ধরনের টেকনোলজি সরাসরি নিয়ে যাচ্ছি। আমাদের মাঠ ফসলের সাথে সাথে আমাদের মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনার উপরে আমরা জোর দিচ্ছি। এখানে অনেকগুলো ভার্মি কম্পোস্টের উদ্যোক্তা তৈরি হয়েছে। দীপ্ত কৃষি ফার্ম নামে একটা ফার্ম আছে আমাদের মনিরামপুরে, সেখানে প্রতিটা সাইকেলে প্রায় 62 মেট্রিক টন এরা ভার্মি কম্পোস্ট উৎপাদিত হয়। দেশের চাহিদা বিভিন্ন এলাকায় মিটিয়ে এরা কর্মসংস্থানের সংস্থান আছে, অনেক মানুষ এর সাথে কর্মসংস্থান জড়িত।
0: প্রতিদিনই আশপাশের গ্রাম থেকে কৃষকরা দেখতে আসছেন এই তরমুজ ক্ষেত। 12 মাসে তরমুজ দেখতে আকর্ষণীয়, খেতে সুস্বাদু, তরমুজের বাজারে ব্যাপক চাহিদা থাকায় চলতি মৌসুমে লাভ ছাড়িয়েছে লক্ষাধিক টাকা। হারুনের সাফল্য সাড়া ফেলেছে এলাকার অন্য কৃষকদের মাঝেও। আগামীতে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষি বিভাগ। প্রামাণ্য অনুষ্ঠান এ পর্যন্ত।
2: ঠিকই বলেছো, টেস্ট পাওয়া যায় না বলছো কেন? এই তরমুজের টেস্ট সবসময় ভালো। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে ওই টেস্টকে, হ্যাঁ, ওই যে আমাদের মামুন ভাই যেভাবে করলো আর কি, হ্যাঁ, যেভাবে এই যে 12 মাসই তরমুজ চাষের গ্রন্থনা এবং উপস্থাপন করলেন যে মামুনুর রশিদ মামুন ভাই, উনি যেভাবে বললেন তাতে তো বোঝা গেল যে এই যে তরমুজটার যে টেস্ট, এখনো যে টেস্ট পাচ্ছি তখনও কিন্তু সেই টেস্টটাই পাওয়া যাবে।
3: আর যদি নাই পাইলো, কিন্তু আমরা তো 12 মাস ধরে পাচ্ছি, আমার কথা হলো
2: নাই পাইলো মানে ওটা টেস্টের জন্য তো খাবো আমরা।
3: তারপর অনেকে কয় না যে মিষ্টি
2: গুণ আছে শুধু তরমুজিতে, এখন শুধু ওই আমরা যে কেটে কেটে খাই, ছলাৎ ছলাৎ করে খাই, তা তো না, কত রকম, হ্যাঁ, আরো কত রকম, কত কি বানানো হচ্ছে, প্রক্রিয়াজাত করে কত কি বানানো হচ্ছে। তা আমার মনে হয় এই যেটা শুনলাম এটা আমাদের অনেক অনেকের উপকারে আসবে, তাই না? তুমি যেন কি জিজ্ঞেস করবে বলছো?
4: বলতেছিলাম কি মাস্টার ভাই,
2: বলো।
4: শুনলাম এই যে নাকি মাছ ধরা নাকি বন্ধ করছে,
2: শুনলাম মানে বহুদিন থেকে শুনছি,
5: অনেকদিন আগে থেকেই বন্ধ, আরো সামনেও মেলা দিন বন্ধ থাকবে,
3: তাই না? কবে কয়দিন বন্ধ থাকবে এটা,
2: এইটা বলো। কিন্তু তোমার রাজা ভাই যেভাবে বললো শুনলাম, শুনলাম তো না, এটা তো শুরু হয়ে গেছে বিশেষ করে 15 এপ্রিল থেকে আর চলবে, হ্যাঁ, এপ্রিল থেকে। এখন মে মাস পরে জুন মাস চলবে, সেই জুন মাসের 1 তারিখ আজকে, তো 11 জুন মোট 58 দিন নৌযানের মাধ্যমে যে কোনো প্রজাতির মৎস্য আহরণের লক্ষ্যে একটা নিষেধাজ্ঞা সরকার কর্তৃক দেওয়া আছে। আচ্ছা, এতে কি হয়? এতে হয় কি যে এই যে আমাদের সামুদ্রিক জীববৈচিত্র্য এটা অক্ষুণ্ণ থাকে, দ্বিতীয় কথা হচ্ছে এই মৎস্য সম্পদের টেকসই একটা ব্যবস্থাপনা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
4: আচ্ছা,
2: এবং আমাদের যে বিশেষ করে আমাদের জেলেদের জীবন জীবিকায়, হ্যাঁ, এটা ইতিবাচক প্রভাব ফেলবে। কিভাবে? এই সময় যে যাদের যেসব জেলে ভাইদের নাম রেজিস্টার করা আছে, তাদের নাম সরকারের ঘরে আছে, তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়।
4: আচ্ছা,
5: যেহেতু মাছ ধরতে পারবে না, তাহলে তাদের জীবন জীবিকা চলবে,
2: জীবন জীবিকার জন্য সরকার যেটুকু তার সুযোগ মতন তিনি দিয়ে থাকেন। সবাই এই নির্দেশনা মেনে চলব আমরা, অন্যদের সচেতন করব কি যে আগামী 11 জুন পর্যন্ত
5: মাছ ধরা যাবে না,
2: হ্যাঁ, বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন উৎপাদন এবং সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য এই মাছ ধরা বন্ধ রয়েছে, আমরা সবাই এটা মেনে চলি।
4: ও যে ছোট মেয়েরা কিন্তু মনে করে দিও, হ্যাঁ, আবার ও যে জাল জুল নিয়ে যায় মাছ ধরতে,
3: নদীতে বোধ হয় নিষেধ নাই, ওটা সমুদ্রে,
2: হ্যাঁ, সমুদ্রের কথা বলছি। তো মাছের চাষে যে ভাগ্য খুলে তা কিন্তু আমরা দেখেছি অনেকবার, এখনো দেখছি। এই বিষয় নিয়ে একটা গান শুনবো আমরা, শিল্পী বাবুল রেজা, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার এস এম আব্দুল আউয়াল। চলো গানটা শুনি।
5: আচ্ছা, শুনছি।

0: শুনলে তো?
1: শুনলাম মাসির ভাই,
0: বাবুল রেজার গাওয়াগান। তো দেখো, আমরা বারো মাসই তরমুজ চাষের কথাও শুনলাম, মাছের চাষে যে ভাগ্য ফেরে সে সম্পর্কেও আমাদের শিল্পী বাবুল রেজা বললেন গানে। এখন যে বিষয়টা নিয়ে শুনবো সেটা হচ্ছে প্রতিকূল পরিবেশে তুলা চাষ পদ্ধতি।
1: আচ্ছা,
0: প্রতিকূল যে পরিবেশে সম্ভব নয় সেরকম একটি পরিবেশে কিভাবে আমরা তুলা চাষ করব, এ সম্পর্কে বলছেন মোহাম্মদ ফাহিনুর রহমান শাতিল, তুলা উন্নয়ন কর্মকর্তা, তুলা উন্নয়ন বোর্ড, কৃষি খামার সড়ক ফার্মগেট। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন ফাতেমা জেবুন্নেসা। চলো আমরা শুনি।
2: তুলা বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। তুলা দিয়ে তৈরি সুতার পোশাক বা প্রাকৃতিক তন্তুজ কাপড়ের চাহিদা সবসময় বেশি। তারপরেও দেশের বস্ত্র কারখানার চাহিদার তুলনায় তুলা উৎপন্ন হয় মাত্র 3-4%। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের সাক্ষাৎকারমূলক আয়োজনে। আজ আপনাদেরকে জানাব প্রতিকূল পরিবেশে তুলা চাষ পদ্ধতি সম্পর্কে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কৃষিবিদ ফাহিনুর রহমান শাতিল, তুলা উন্নয়ন কর্মকর্তা, তুলা উন্নয়ন বোর্ড, কৃষি খামার সড়ক ফার্মগেট ঢাকা। প্রথমেই জানতে চাইব তুলা ফসল উৎপাদনে প্রতিকূল পরিবেশ বলতে আসলে কি বোঝায়।
3: জলবায়ু ও পরিবেশগত উপাদান স্বাভাবিক থাকলে ফসলের বৃদ্ধি ও বিকাশ স্বাভাবিকভাবে হয়ে থাকে, তবে প্রকৃতি সবসময় স্বাভাবিক থাকে না। কিছু কিছু অঞ্চলে উৎপাদন মৌসুমে ফসলকে জলবায়ু ও পরিবেশগত নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এই অবস্থাকে প্রতিকূল পরিবেশ বলে। এ ধরনের অবস্থায় ফসল জৈব রাসায়নিক ও শরীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে, এতে ফসলের অভিযোজন ক্ষমতা বলে। প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদানগুলোর মধ্যে রয়েছে বন্যা বা জলবদ্ধতা, অনাবৃষ্টি বা খরা, উচ্চচাপ, নিম্নতাপ। আর পরিবেশগত উপাদানের মধ্যে রয়েছে মাটির লবণাক্ততা, মাটিতে বিষাক্ত রাসায়নিক উপস্থিতি এবং গ্যাসের উপস্থিতি বায়ুতে। বাংলাদেশের কৃষিতে প্রতিকূল পরিবেশজনিত সমস্যা অনেক আগে থেকেই ছিল। বর্তমানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিকূল পরিবেশজনিত সমস্যা আরও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে।
2: এই যে প্রতিকূল পরিবেশগুলোর কথা বলছিলেন, এই পরিবেশে তুলা চাষের প্রযুক্তিগুলো কি কি?
3: তুলা একটি খরা ও লবণাক্ত সহনশীল ফসল হওয়ায় বিভিন্ন প্রতিকূল পরিবেশেও তুলা ফসল টেকে থাকতে পারে। এই রকম প্রতিকূল অবস্থা দূর করার জন্য তুলা উন্নয়ন বোর্ড পরিবর্তিত প্রতিকূল আবহাওয়ায় তুলা চাষের প্রযুক্তি উদ্ভাবন করছে, যা তুলা চাষে সহায়ক ভূমিকা রাখছে। প্রতিকূল পরিবেশে তুলা চাষের প্রযুক্তি সময়গুলোর মধ্যে রয়েছে চারা রোপণ করে তুলা চাষ পদ্ধতি, রবি মৌসুমে তুলা চাষ পদ্ধতি, খরাপ্রবণ এলাকায় তুলা চাষ পদ্ধতি, বিনা চাষে তুলা চাষ পদ্ধতি, মালচিং পদ্ধতি ব্যবহার করে তুলা চাষ পদ্ধতি।
2: আমরা জানি যে চারা রোপণ করেও তুলা চাষ করা যায়, সেক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করতে হবে?
3: সাধারণত বর্ষাকালে অতি বৃষ্টি বা বন্যার ফলে তুলার জমিতে সময়মতো বীজ বপন করা সম্ভব হয় না। আবার অনেক সময় বৃষ্টির অভাবে জমিতে পর্যাপ্ত রসের অভাব দেখা যায়। এইরকম প্রতিকূল অবস্থা দূর করার জন্য তুলা উন্নয়ন বোর্ড পরিবর্তিত প্রতিকূল আবহাওয়ায় চারা রোপণ করে তুলা চাষ পদ্ধতি প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা তুলা চাষে চাষীদের জন্য খুবই সহায়ক ভূমিকা রাখছে। অতিবৃষ্টি বা বনাজনিত কারণে জমিতে পানি জমার কারণে বীজ বপনের সমস্যা হলে বা সময় মতো বীজ বপন করা না গেলে তুলা ফসলের চারা তৈরি করে পরবর্তীতে 10-25 দিনের চারা রোপণ করে তুলা চাষ করা যায়। এতে ফলনের তেমন কোন তারতম্য হয় না। খরাপ্রবণ ও লবণাক্ত এলাকায়ও চারা রোপণ করে তুলা চাষ বেশ উপযোগী। অঙ্গজ শাখা কম হয় বিধায় ফসলের আন্তঃপরিচর্যা সহজ হয় এবং জমিতে কাশের সংখ্যা ঠিক থাকে।
2: প্রতিকূল আবহাওয়ায় তুলা চাষে আমাদের কৃষক ভাইদের করণীয় কি কি?
3: প্রতিকূল আবহাওয়ায় তুলা চাষে কৃষকদের জন্য কিছু কিছু দিক করণীয় আছে এবং গাছের বিভিন্ন পর্যায়ে। প্রথমে বন্যার সম্ভাবনা আছে এমন তীরবর্তী ও চরাঞ্চলের জমিতে আগাম তুলা চাষ করতে হবে, যাতে বন্যার আগে গাছের আশানুরূপ বৃদ্ধি হয়। বন্যাপ্রবণ এলাকায় বীজতলায় চারা তৈরি করতে হবে এবং বন্যার পানি নেমে যাওয়ার পর মূল জমিতে চারা রোপণ করতে হবে। অতিবৃষ্টিকালীন রেইসবিট বা রিচ অ্যান্ড ফারো পদ্ধতিতে তুলার বীজ বপন করতে হবে। অতিবৃষ্টির কারণে জমিতে সময়মতো চাষ দেওয়া না গেলে ডিবলিং পদ্ধতিতে তুলার বীজ বপন করা যায় এবং দীর্ঘদিন বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলে বৃষ্টি শুরুর আগে জমিতে ছত্রাকনাশক স্প্রে করতে হবে ফসলকে রোগের হাত থেকে প্রতিরোধ করার জন্য। দীর্ঘ বৃষ্টির পর অথবা বন্যার পানি নেমে যাওয়ার পর জমিতে জো আসার সাথে সাথে বিঘা প্রতি 9-10 কেজি ডিএপি, 8-9 কেজি এমওপি এবং 6-8 কেজি জিপসাম সার গাছের গোড়ায় দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। গাছের পরিপক্কতা ত্বরান্বিত করার জন্য প্রয়োজনে গাছের বৃদ্ধি পর্যায়ে ইথানল জাতীয় পদার্থ তুলা ফসলে স্প্রে করতে হবে এবং গাছের পাতা ছিটে দিতে হবে। তুলার বোল, কুড়ি, ফল অতিরিক্ত ঝরে পড়লে জিব্রেলিক অ্যাসিড, পটাশ ও ইউরিয়া সার গাছের পাতায় প্রয়োগ করতে হবে। দীর্ঘ খরা দেখা দিলে খড় বা কচির পানা দিয়ে মালচিং করতে হবে অথবা জমির মাটি আলগা করে দিতে হবে। এরপরে 1-2 সেচের ব্যবস্থা করতে হবে। উঁচু করে গোড়া বাছাই করে তুলা ফসলকে হেলে পড়া এবং পানির অভাব থেকে রক্ষা করা যায়। এছাড়া বিভিন্ন সময় পরিবেশের প্রয়োজন অনুসারে তুলা চাষীকে আরো প্রতিকূল আবহাওয়ায় পরামর্শ প্রয়োজন।
2: সবশেষে জানতে চাইব আমাদের তুলা চাষী ভাই ও বোনেরা কিভাবে লাভবান হতে পারেন, এ বিষয়ে কোথায় পরামর্শ নেবেন?
3: প্রতিকূল পরিবেশ বা এছাড়া অন্য কোন সমস্যার কারণে তুলা চাষী ভাই ও বোনেরা তুলা চাষের জন্য কোন রকমের যোগাযোগ বা তথ্য প্রয়োজন হলে নিকটস্থ তুলা আনন বোর্ডের ইউনিট অফিসের সাথে যোগাযোগ করতে পারেন।
2: আশা করছি আজকের এই আলোচনা থেকে আমাদের তুলা চাষী ভাই ও বোনেরা অনেকাংশে উপকৃত হয়েছেন।

0: বেলা হয়ে গেল, দেরি হয়ে গেল, আজকে মনে আর কৃষি কর্মকর্তারে পাউন যাব না। যাই পাশালাই।
1: এই হোসেন ভাই, এত দূরে কই যাও?
0: আরে আরে হাসেন ভাই, আর কইেন না, খেতে কদিন হইল কি যে পোকা লাগছে বুঝতে পারতাছি না, মনে করলাম ঠিক হয়ে যাইব, এখন দেখতেছি দিন দিন পোকা বাইরে যাইতেছে, চিন্তায় আছি।
1: হ, আমিও শুনছি, তোর ওইদিকে এমন করে কই যেতেছো?
0: হ্যাঁ, উপজেলা কৃষি অফিসে যাই।
1: ও, এইদিকে যা কি করবা?
0: হেই হানি তো শুনছি সব রকমের সেবা পরামর্শ পাওয়া যাইব।
1: তাই তো, তাহলে তাড়াতাড়ি যাও।
2: কি হোসেন ভাই?
3: স্যার, টেলিফোনে তো আমি সব কইছি, এখন সব ভরসা আপনি।
2: আপনি এত দেরি করলেন কেন? এত সুন্দর আপনার ফসল ভরা মাঠ, ফসলের একটু ক্ষতি হল না?
3: আমি মনে করলাম আপনারা কি আমার এই সময় দিবেন, আপনারা এত ব্যস্ত থাকেন, মাঠে ময়দানও যাইতে হয়, ভাবলাম আমার মতো একজন কৃষকরে আপনারা কি তথ্য পরামর্শ সেবা দিবেন।
2: না না না না, এটা ঠিক হয়নি। আপনাদের জন্যই আমরা, আপনাদের সেবার জন্যই আমরা কাজ করছি। সরকারি এই সেবা আপনাদের অধিকার, আপনাদের সেবা করার মাঝেই আমাদের আনন্দ। হোসেন ভাই, আপনার যে সমস্যার কথা শুনলাম তার সঠিক পরামর্শ সেবাও আপনাকে দিয়ে দিলাম। আপনি আপনারা যে কোনো কৃষি সেবার জন্য যোগাযোগ করবেন, আসবেন, আমরা হাসি মুখে সেই সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
0: শুনিয়া শুনিয়া মন ভরে গেল স্যার, আর চিন্তা নাই, যাই মাঠে যাই।
4: এই যে আমাদেরকে সেবা দেওয়ার জন্য কিন্তু আমাদের কর্মকর্তারা, তাদের কাজই হচ্ছে সেবা দেওয়া।
5: নিশ্চয়ই।
4: হ্যাঁ, সুতরাং আমরা যেন এই ব্যাপারে কোন রকমের সংশয় না ভুগি। আল্লাহ, আমি সেবা পাবো তো? আমি এটা জানতে চাই, পাবো তো? আমাদের সামনে এখন রয়েছে টেলিফোন নাম্বার, একেবারে ২৪ ঘন্টায় কিন্তু আমরা ধরতে গেলে আমরা কিন্তু এই নানা রকম সেবা পাইতে পারি। এবং আমাকে দেবে তো, আমাকে বলবেন তো ওনারা? করা যাবে না, এটা আমার অধিকার, এটা জানতে হবে। দেবেন না কেন? ওনারা বসে আছেন তো দেওয়ার জন্য। তো আমরা যদি সবসময় সংশয়ে ভুগি যে আমি এটা পাবো তো, এটা কি পাবো, এটা কিন্তু ভোগা ঠিক না। কৃষক কার্ডটা, এই যে কৃষক কার্ডে আমাদের আমাদের যে এখন পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় যে কৃষক কার্ড যাচ্ছে পাচ্ছে, তো কৃষি প্রধান বাংলাদেশের কৃষকদের জন্য, মানে তাদের সার্বিক কল্যাণের জন্য এবং নিরাপত্তার জন্য, এটা কত বড় একটা কাজ বলো?
6: অনেক বড় কাজ।
5: মাস্টার ভাই শোনো, ওই যে ছোট মেয়ে আছে না, কয় কি আমরা আর পাবা নই কৃষক কার্ড, আমরা আর পাবা নই, দেওয়া শেষে আমি পর্যায়ক্রমে তো পাবে সবাই, তাই না?
4: পর্যায়ক্রমে একবারে তো কাউকে দেওয়া সম্ভব হয় না।
7: একটা ভালো কথা কইছো মাস্টার ভাই, তোমার এত কথার মধ্যে একটা কথা আমি ধরেছি, গুজব।
4: এই
7: যে গুজব ছড়াচ্ছে যারা, এদেরকে আইনের
4: ভালো চায় না,
7: কেউ দেখিনি।
4: এরা দেশের ভালো চায় না, সমাজের ভালো চায় না,
7: এরা শুধু দিবি
4: নোংরা কথা বলে মানুষের মনটাকে নোংরা করে দেবে, এইটাই তাদের কাজ।
5: অবিশ্বাস তৈরি করে মানুষের মনে।
7: আর ইয়ে আছে না, ইউটিউব আর ইয়ের মধ্যে কত মিথ্যে মিথ্যে কথা যে কয়, আর আমরা ধরো সাধারণ মানুষ অনেক সময় বিশ্বাসও করি।
4: কেন বিশ্বাস করো? ওটা তুমি যদি আমাদের যে আসল যে গণমাধ্যমগুলো, এই যে বেতার, টেলিভিশন,
7: বাংলাদেশ টেলিভিশন,
4: তার বাইরে যেগুলো সেগুলো মনে রাখবো, যে পারে সেই দিচ্ছে।
7: দেখলাম যে এগুলো এই জন্য এখন খুব যাচাই বাছাই
4: করে আমাদের করা উচিত। চলো, আজকে আমাদের ওঠার সময় হয়ে গেল। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো উঠি। শুভেচ্ছা, খুদা।

0: পারভিন, রাবেয়া সুলতানা, শিউলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ রাশেদুল ইসলাম, সাজ্জাদ হোসেন খান এবং মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাইকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুরবার।
1: দুরবার অনুষ্ঠানে আজকে আপনাদের জন্য রয়েছে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। শুরুতেই শোনাব দেশাত্মবোধক গান। শিল্পী সৈয়দ আব্দুল হাদি, কথা লিখেছেন টি এইচ শিকদার, সুর করেছেন আব্দুল আজিজ বাচ্চু।

শুনি ভাইরা, আপনারা পাঁচমিশালি গান শুনছেন ঝিলমিল অনুষ্ঠানে। এবারে শুনবেন একটি আধুনিক গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, গীতিকার জীবন নেস্তা জামাল, গানের সুর করেছেন আজাদ রহমান।

সৈনিক ভাই বোনেরা, আপনারা শুনছেন পাঁচ বিশালী গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন মহিউজ্জামান চৌধুরী।

0: একটি বিজ্ঞপ্তি। বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন প্রকার যুদ্ধ বিমান 2 জুন থেকে 11 জুন পর্যন্ত প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ VGD-2 ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জ VGD-43 আকাশ সীমানায় তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া পরিচালনা করবে। ফায়ারিং রেঞ্জের ভৌগোলিক অবস্থান VGD-2 কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ অক্ষাংশ 21° 51' উত্তর, দ্রাঘিমাংশ 91° 40' পূর্ব ও 91° 23' পূর্ব, অক্ষাংশ 21° 25' উত্তর, দ্রাঘিমাংশ 91° 40' পূর্ব ও 91° 23' পূর্ব, এবং VGD-43 কক্সবাজার ফায়ারিং রেঞ্জ অক্ষাংশ 21° 40' উত্তর, দ্রাঘিমাংশ 91° 40' পূর্ব ও 91° পূর্ব, অক্ষাংশ 21° 3' উত্তর, দ্রাঘিমাংশ 91° 40' পূর্ব, অক্ষাংশ 21° 6' উত্তর, দ্রাঘিমাংশ 91° 30' 56" পূর্ব, অক্ষাংশ 21° 10' 58" উত্তর, দ্রাঘিমাংশ 91° 18' 55" পূর্ব, অক্ষাংশ 21° 18' 5" উত্তর, দ্রাঘিমাংশ 90° 10' 5" পূর্ব, অক্ষাংশ 21° 30' উত্তর, দ্রাঘিমাংশ 91° 2' 58" পূর্ব দ্বারা সীমাবদ্ধ। বিজ্ঞপ্তিতে মহড়া চলাকালীন বিমান, জাহাজ, ছোট ছোট নৌযান ও জনসাধারণকে গোলাবর্ষণের এলাকা পরিহার করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, দুর্গানুষ্ঠানে আপনারা শুনছেন পাঁচমিশালী গানে অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব একটি ছায়াছবির গান। ছায়াছবি আমার প্রাণের স্বামী আর শিল্পী রুনা লায়লা ও ইন্দ্রকিশোর।

দুর্বার অনুষ্ঠানে শুনছেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। এবারে শোনাব পল্লীগীতি, শিল্পী আব্দুল আলীম, কথা লিখেছেন জালাল উদ্দিন খান, সুর করেছেন ইউনুস আলী।

আপনারা শুনছেন পাঁচমিশালি গান। এবারে শুনবেন নজরুল সঙ্গীত, চুরির তালে নুরির মালা রিনি ছিনি বাজিল। গানটি গিয়েছেন রসনারা মুস্তাফিজ।

0: এই গানটির সাথে শেষ হল পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল।
1: সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, সময় বলছে বিদায় নিতে হবে আজকের দুর্বার থেকে। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এমন শুভ প্রত্যাশা জানিয়ে বিদায় নেব আজকের মতো। বিদায়ের আগে জানিয়ে দিই, আজকের দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনা ছিলাম আমি মোহাম্মদ মোহসেন মিয়া,
0: আমি শাহিন সুলতানা এবং আমি হাসিনা পারভিন। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

السلام عليكم بنغلاديش بيتر كالادورا كابوكورسي اسم حبيب الرحمن আজাপনে নারী অনুর্ধ্ব আঠারো এশিয়া কাপের হকি ইভেন্টে চীনা তাইপেকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে কনা আক্তার ও আইরিন ইন্ডিয়া একটি করে গোল করে। একই মাঠে বাংলাদেশ আগামীকাল চীনের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় দুপুর 12টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ 12তম মাউন্ট এভারেস্ট আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার কৃতি সন্তানরা 3টি স্বর্ণ, 1টি রৌপ্য এবং 3টি ব্রোঞ্জ পদক লাভ করে তৃতীয় স্থান অর্জন করেছে। এর মধ্যে নাসরিন আক্তার 2টি স্বর্ণ পদক লাভ করে সেরা কারাতে হওয়ার গৌরব অর্জন করেন। নাসরিন আক্তার টুর্নামেন্টের কাতা ও কুমিতে উভয় বিভাগে স্বর্ণ পদক লাভ করেন। 3-দিনব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের 8টি দেশের কারাতেরা অংশগ্রহণ করেন। আগামীকাল এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে বাংলাদেশ স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি হবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় শুরু হবে। এদিকে আগামীকাল লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 5:30 খেলা শুরু হবে। সিরিজে টিকে থাকতে হলে ম্যাচে অস্ট্রেলিয়ার জয় ছাড়া বিকল্প নেই। 3-ম্যাচ সিরিজে পাকিস্তান 1-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যে সিরিজের তৃতীয় শেষ একদিনের ম্যাচটি 4 জুন লাহোরে অনুষ্ঠিত হবে। গাজীপুরের ভাটপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক জমজমাট ফুটবল ফাইনাল খেলা আজ কাপাসিয়া উপজেলার মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর কিং একাদশ 2-0 গোলে সুতার চাপুর প্রগতি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিশ্বকাপ ফুটবলের বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ আজ রাতে অনুষ্ঠিত হচ্ছে। রাত 10টায় মাল্টা স্লোভাকিয়ার এবং বুলগেরিয়া মন্টেনেগ্রোর মোকাবেলা করবে। এছাড়া রাত 11টা নরওয়ে সুইডেনে, রাত 11:30টায় তুরস্ক ম্যাসেডোনিয়ার বিপক্ষে মাঠে নামবে। রাত 1:15 অস্ট্রেলিয়া টিউনিশিয়ার মুখোমুখি হবে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হতে আর মাত্র 10 দিন বাকি। আগামী 12 জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এ আসর। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা স্বাগতিক মেক্সিকোর ম্যাচে বিশ্বকাপে খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আগামী 12 জুন ইংল্যান্ডে শুরু হবে। মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে নিগাস সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্য দল ঘোষণা করেছে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল 2টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। 6 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 9 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। বাংলাদেশ দল 2টি ম্যাচই লেস্টারশায়ারে অনুষ্ঠিত হবে। গাজীপুরের কাপাসিয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা আজ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা দক্ষ অশ্বারোহীরা অংশ নেন। মাঠ জুড়ে হাজারো দর্শকের উপস্থিতি এই আয়োজনকে পরিণত করে এক মিলন মেলায়। গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান উপস্থিত অতিথিরা। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী শুক্রবার বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে 11 জুন দুদলের মধ্যে দ্বিতীয় একদিনে এবং 14 জুন তৃতীয় শেষ একদিনে আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3টি ম্যাচই সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। এদিকে আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি পরিচালনার পর্ষদ ইতিমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ড রুমে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওই দিনই সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। খেলাধুলা খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার প্রতি রইল সুখী সংসার অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা রাখি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। শ্রোতা, বেঁচে থাকার জন্য নিরন্তর সংগ্রাম মুখর আমাদের এই জীবন, আর এই জীবনের বাঁকে বাঁকে মুখ তুলে উকি দেয় ছোট্ট ছোট্ট আনন্দ, আর এই আনন্দই কিন্তু আমাদের বেঁচে থাকার অবলম্বন। আমাদের জীবনী শক্তি জীবনের কঠিন বাস্তবতায় পথ চলার ক্লান্তি ভুলিয়ে দিতে পারে সংসারে বিরাজমান হাসি আনন্দ আর সুখ। সুখী সংসার রচনা করতে হবে, সংসার ছোট রাখতে হবে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে। জনসংখ্যা নিয়ন্ত্রণে সম্মিলিত প্রচেষ্টাই আমরা গড়ে তুলব নতুন বাংলাদেশ। এই শুভকামনায় শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানটি। ছোট সংসার মানেই সুখী সংসার, আর সুখী সংসার রচনা করতে হবে প্রতিটি নবদম্পতিকে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের মাধ্যমে। প্রিয় শ্রোতা, প্রতিটি নবদম্পতিকে জীবনের শুরু দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সংসারের সুখ ও শান্তির জন্য পরিবার ছোট রাখতে হবে। কোনোভাবেই বাল্যবিবাহ দেওয়া যাবে না সন্তানের, এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে সবাইকে জানাতে হবে, এবং নারী নির্যাতন বন্ধেও আমাদের এগিয়ে আসতে হবে। প্রিয় শ্রোতা, আয়োজনমালার শুরুতে শুনবেন গুণীজনের কথা, সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান, ছোট পরিবার গঠন, বাল্যবিবাহের কুফল ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজের বিশিষ্ট জনের অভিমত, এই সম্পর্কে সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন জান্নাতুল ফেরদৌসী লিজা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ গুণীজনের কথায়। গুণীজনের কথা সবসময় একজন প্রিয় মানুষ, গুণী মানুষ উপস্থিত থাকেন স্টুডিওতে, আর তার সাথে আলাপচারিতাই কিন্তু আমাদের পুরোটা সময় কাটে। আজও আমাদের আপনাদের সকলের প্রিয় একজন মানুষ, নন্দিত একজন মানুষ, যিনি এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন, তার সাথে আলাপচারিতাই পুরোটা সময় কাটাবো। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন অভিনেত্রী সঞ্জিতা প্রীতি, স্বাগত আপনাকে।
2: অসংখ্য ধন্যবাদ,
1: খুব ভালো লাগছে আপনাকে আজকে আমাদের মাঝে পেয়ে। তো প্রিয় মানুষ যারা থাকেন, যাদেরকে আমরা টেলিভিশনের পর্দায় দেখি, মঞ্চে দেখি, তাদের সম্পর্কে তো অনেক কিছু জানবার থাকে, জিজ্ঞাসা থাকে, তো কাজকর্মগুলো দেখি, সেই কাজকর্মতে আসবো আমরা। তবে তার আগে একটু যেতে চাই যে এই প্রীতির কোথায় শৈশব কৈশোর কেটেছে, বেড়ে ওঠা কোথায়?
2: বেড়ে ওঠা একদমই ঢাকাতে।
1: আচ্ছা।
2: আর খুব ছোটবেলাটা কেটেছে আমার পল্টন এরিয়াতে, নয়াপল্টন, পুরানো পল্টন, ওইসব জায়গায়, কারণ আমার প্রথম স্কুল ছিল লিটল জুয়েলস, সেটা নয়াপল্টনে ছিল। পরে আরেকটু বড় হওয়ার পর, ক্লাস ফাইভে ওঠার পর বিকানসায় ট্রান্সফার হই আমি, তখন আবার সিদ্ধেশ্বরীর দিকে বাসা ছিল। তারপরে যখন ইউনিভার্সিটিতে গেলাম, তখন
1: কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে বাসা চেঞ্জ।
2: হ্যাঁ, আমার বাবা মার একটা ইয়ে ছিল যে নিয়ে যাব কেন, তুমি নিজে যাবে, নিজে আসবে। ওই টেনশনটা মানে যাতে নিতে আসতে যেতে না হয়, সেই জন্য একদম পাশে পাশে বাসা থাকতো।
1: আচ্ছা, তো সেই সময়ের, এই সময়ের মধ্যে, এই যে জায়গাগুলোর মধ্যে আপনার চলাফেরা বা সময়টা কেটেছে, এখন কি খুব পার্থক্য মনে হয়?
2: পার্থক্য বলতে মানে রাস্তাঘাটে অনেক তফাৎ হয়ে গেছে, অনেক নতুন নতুন বিল্ডিংস হয়েছে, মানে দৃশ্যপটটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে।
1: আপনার ব্যক্তিগত জীবনের কথা যদি বলি, যে মানুষ চিনবার আগে এবং পরে?
2: মানুষ আসলে খুব ছোটবেলা থেকেই চিনত, মানে খুব ছোটবেলা থেকে, যেহেতু আমার কাজ করা, তো সেটা সবসময় ছিল, এখন আর
1: নতুন কিছু মনে হয় না। আচ্ছা, আর মঞ্চে মানে সম্পৃক্ততা কবে থেকে বা প্রথম কাজ কি ছিল?
2: মঞ্চে সম্পৃক্ততাটাও আমার বেশ ছোটবেলা থেকেই শুরু হয়েছে, কারণ আমার শুরুটা ছিল গান দিয়ে। তো সেই সূত্রে গান থেকে নাচে গেলাম, নাচ থেকে থিয়েটারও করা শুরু করলাম, সেগুলো সবই একদমই খুব ছোটবেলা থেকে, মানে আমি যখন ক্লাস ফাইভ সিক্স এর পরই তখন থেকেই আমার ছোটদের থিয়েটার করা শুরু, আর এইচএসসি দেওয়ার পর তো প্রাচ্যনাটের সাথে যুক্ত আছি।
1: থিয়েটারে তো মানে একটু কঠোর একটা সময় পার করতে হয়, তাই না? সবসময় মানে সময়ে জ্ঞান সম্পর্কে বা বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু মানে খুব স্বচ্ছ একটা জায়গা, যে থিয়েটার করে যারা টেলিভিশনের পর্দা আসে বা তাদের কাছে আসলে বিষয়টা অনেকটা সহজ হয়ে যায়। একদম মঞ্চকে না জানা যারা কাজ করে তাদের দুইটা জায়গায় যদি পার্থক্য করি, তো কেউ যদি কাজ করতে চায় বা থিয়েটারের সাথে সম্পৃক্ত হতে চায়, কিছু বিষয় থাকে না যেগুলো আসলে মানে একদম জেনে বুঝে আসা উচিত?
2: আসলে জেনে জানা বোঝার ব্যাপারটা আমি মনে করি আগে থেকে, মানে আগে থেকে হয়তো একটা ধারণা করা সম্ভব, কিন্তু এই যে জানা এবং বোঝা, এটা আসলে এই প্রসেসটার ভেতরে না ঢুকলে আসলে বোঝা যাবে না, এবং এটা বেশ লম্বা একটা প্রসেস। মানে আমি আমি তো ছোটবেলা থেকে থিয়েটার করছি বলে এখন বলতে পারছি যে আমি আমি থিয়েটার করতে ঢুকেই যে সব বুঝে ফেলেছি তা না, এটা আস্তে আস্তে একটা আর্টিস্টের মানে অভিজ্ঞতাটা যত বাড়ে তত আসলে
3: অভিজ্ঞতা থেকে যদি বলেন এই যে মানে ধৈর্য ধরে দীর্ঘ সময় ধরে সম্পৃক্ত থাকা এবং সময় জ্ঞানের যে ব্যাপারটা, মানে এই বিষয়গুলোর ক্ষেত্রে তো খুব কঠোর, তাই না?
2: এটা আমি তো মনে করি জীবনের যে কোনো ক্ষেত্রেই মেইনটেইন করা উচিত, কিন্তু মেবি থিয়েটারে এখনো পর্যন্ত আমরা এটা মানে ধরে রাখা হয় আর কি, কারণ থিয়েটারটা যেহেতু আমরা শুধুমাত্র প্রফেশন হিসেবে দেখি না, এটা আসলে আমাদের প্যাশন এবং এটা আমাদের একজন আর্টিস্টের জীবনযাত্রার একটা অংশ হয়ে যায়। সো প্রতিদিন সকালে উঠে এক গ্লাস পানি খাওয়া যদি কারো অভ্যাস হয়, সো থিয়েটার একটা আর্টিস্টের যারা করে আর কি তাদের ওরকমই একটা মানে খুবই
3: জীবন ও জীবিকার সাথেও সম্পৃক্ত,
2: এটাকে আলাদা করা আর যাবে না
3: জায়গাটি। একদমই তাই। আর গানের কথা বলছিলেন, তারপরে বন্ধুর সাথে আপনি গান শেখা শুরু করলেন এবং গান নিয়ে তো এগিয়েছিলেন।
2: গান নিয়ে একদমই মানে অনেক দূর এগিয়েছিলাম, কিন্তু ওই যে বললাম আস্তে আস্তে মানে শিল্পের সবগুলা সেক্টরেই আমি যখন কাজ করা শুরু করলাম, এবং আলটিমেটলি আমি সবসময় খুব আমার নিজের কিসে খুব ভালো লাগছে, মানে নিজে কিসে এনজয় করছি বেশি সেটার দিকে আমি সবসময় গুরুত্ব দিয়েছি।
3: একটু পরিবারে যেতে চাই, কয় ভাই বোন আপনারা?
2: আমরা পাঁচ ভাই বোন ছিলাম, এই মুহূর্তে চার ভাই বোন আছে, আমরা দু বোন দু ভাই।
3: আচ্ছা, আর যেটা হয় যে আমাদের স্লোগান যেটা যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আগে দেখা যেত যে অনেক ভাই বোন বা কিছু, কিন্তু এখন তো প্রেক্ষাপটটা বদলেছে, বাবা মারাও কর্মজীবী, সন্তান পরিবারও ছোট হয়ে যাচ্ছে, তো সেখানে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। তো যারা পরিবার নতুন পরিবার গঠন করছেন অথবা ভাবছেন কি করবেন, তো তাদের জন্য আপনি একজন তাদের প্রিয় মানুষ হিসেবে যদি কিছু বলেন এই সচেতনতামূলক কিছু কথা, তাহলে হয়তো তাদের জীবনে তারা সেগুলোর প্রয়োগ ঘটাবে বা ভাবতে চেষ্টা করবে, তো সেক্ষেত্রে ছোট পরিবার নিয়ে কি বলবেন?
2: ছোট পরিবার প্রত্যেকটা মানুষের নিজের ক্যাপাসিটিটা সম্পর্কে আগে বোঝা উচিত, যে আমি বাবা মা হিসেবে আসলে কয়জনকে রেইজ করার জন্য যা কিছু প্রয়োজন সেটা আমি কতটুকু করতে পারবো আমার সন্তানের জন্য, সেই হিসেবে মানে সেটার মধ্যে ফাইন্যান্সিয়াল ব্যাপারও যেমন আছে, সেটার মধ্যে সময় দেওয়ার ব্যাপার আছে অনেক, মানে এটা তো সবচেয়ে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি বাবা মার দায়িত্ব যেটা, তো সেটা ইন্ডিভিজুয়ালি বুঝে মানে এটা আরেকজন কখনো মনে হয় ডিসাইড করতে পারে না, বা আরেকজন ভালো পরামর্শ দেওয়ার আমার মনে হয় ওই এখতিয়ারটাই রাখে না কেউ, কারণ যার যার ফ্যামিলি সেই মেনটেন করবে এবং সেই আসলে বুঝবে যে আমার সন্তান কি আমি দুইটা নেব একটা নেব নাকি নেবই না নাকি পাঁচটা নেব।
3: সেটাই, তারপর যে যার জায়গা থেকে একটু সচেতনতার কথা বললে, যেটা হয় যে সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা থাকে সেখান থেকে আমরা আহ্বানটা জানাতে পারি, তারপরে তো হচ্ছে যার যার।
2: আমি মনে করি এই পার্টিকুলার ডিসিশনটা নেওয়ার সময় সমাজের দিকে না তাকিয়ে মনে হয় নিজের ক্যাপাসিটিটার দিকেই সবচেয়ে বেশি ফোকাস করা উচিত, কারণ বাচ্চা পালার দায়িত্ব তো ওই বাবা মাকেই নিতে হবে, সমাজ তো সেই দায়িত্ব,
3: সমাজের সাথে সাথে অর্থনৈতিক পারিপার্শ্বিক মানসিক অনেক বিষয় থাকে, যেটা একটা বা দুটো সন্তানকে যেভাবে আমরা বাবা মা হিসেবে সময় দিতে পারবো বা লালন পালন করতে পারবো সেটা কিন্তু অনেকগুলো সন্তান থাকলে সম্ভব না,
2: একদমই না।
3: আমরা চাই যে স্বাবলম্বিত অর্জন করুক প্রতিটা মেয়ে, এবং ছেলে হোক মেয়ে হোক তাকে স্বশিক্ষায় শিক্ষিত করা, মানুষের মতো মানুষ করা, এবং নিজের ভিতরে যে আত্মবিশ্বাসটা সেটা অন্তত পক্ষে বাড়িয়ে দেওয়ার জোর দেওয়ার বিষয়টাই সব বাবা মাই অগ্রণী ভূমিকা পালন করুক। তো আজকে আপনি এখানে আসলেন, আমাদের সময় দিলেন, আমাদের শ্রোতাদের জন্য এত সুন্দর সুন্দর কথা বললেন, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। শেষের দিকে এসে যদি আপনি আমাদের শ্রোতাদের জন্য কিছু বলতে চান?
2: শ্রোতাদের আমার একটাই অনুরোধ থাকবে যে সুস্থ থাকা ভালো থাকা মানে নিজের যত্ন নেওয়াটা সেটা আমাদের করতে হবে, সেটা শারীরিকভাবে যত্ন নেওয়াটা যতটা জরুরি আমার মনে হয় মানসিকভাবেও নিজের যত্ন নেওয়াটা খুবই জরুরি, কারণ মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না, আবার শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, দুটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। সো আমি আহ্বান করব সবাইকে যে এই দুটো ব্যাপারেই যত্নশীল হতে, এবং অবশ্যই যত বেশি পজিটিভ চিন্তা করা যায় যত বেশি পজিটিভ কাজ করা যায় তাহলেই পুরো পৃথিবীটা আরো অনেক বেশি সুন্দর হয়ে যাবে।
3: অনেক ধন্যবাদ প্রীতি। প্রিয় শ্রোতা, আমাদের আজকের অতিথির সাথে সুর মিলিয়ে বলতে চাই যে আসুন ইতিবাচক চিন্তা করি এবং ইতিবাচক চিন্তাগুলোই আমরা ছড়িয়ে দিই। মনের যত্ন নেই, শরীরের যত্ন নেই, মন ভালো থাকলে কিন্তু শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকলেও কিন্তু মনটা ভালো থাকবে, একে অপরের পরিপূরক। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
4: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও করিয়ান। আল কোরআন বাংলাদেশ বেতার, এখন প্রচার হচ্ছে পবিত্র ঈশান নামাজ এর আজান।
5: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশত সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। আমাদের এই দেশে অনেক মানুষ বাস করে, আমাদের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। তাই আমাদের প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে, পরিবার পরিকল্পনা পদ্ধতির মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির চাপ কমিয়ে আনতে হবে। শ্রোতা, আপনাদের শোনাতে চাই জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী আলমারা মিনু, গানে কথা সাজিয়েছেন গোলাম সারোয়ার সলুক এবং সুর করেছেন এস এম আব্দুল আওয়াল। চলুন তাহলে শুনি জনসংখ্যা বিষয়ক এই গানটি।

0: প্রিয় শ্রোতা, ডেঙ্গু জ্বর থেকে এবং এডিস মশার আক্রমণ থেকে নিজেকে, পরিবারের সকলকে রক্ষা করতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং আপনি সবসময় আপনার দরজা জানালায় নেট ব্যবহার করবেন এবং রাতে এবং দিনে যখনই ঘুমাবেন প্রিয় শ্রোতা মশারি ব্যবহার করতে হবে। ঝুঁকি সংসার অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
1: অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলী। শুরুতেই শিরোনাম। ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত, সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের 10 নির্দেশনা এবারের ঈদ ব্যবস্থাপনায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনেছে, সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। মূলধারার গণমাধ্যম কর্মীদের পেশাগত কাজে অনৈতিক বাধা মোকাবেলায় জিরো

0: শুরু। অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী সব ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করল ট্রাইব্যুনাল। স্বাস্থ্যগত কারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ। ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করল তেহরান। ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত। লেবাননে ইসরায়েলি হামলা বৃদ্ধি। এবং জাপানে নারী অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের হকি ইভেন্টে চীনা তাইপেকে 2-0 গোলে হারাল বাংলাদেশ।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। পবিত্র ঈদুল আজহার টানা 7 দিনে ছুটি শেষে আজ খুলেছে সব সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। ফলে আবারও চিরচেনা ব্যস্তরূপে ফিরেছে রাজধানী ঢাকা। কর্মচাঞ্চল্য এসেছে অফিস পাড়ায়। ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় অনেকেই সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ে সময় কাটান। প্রধানমন্ত্রী তারিক রহমান ঈদের ছুটি শেষে আজ সচিবালয়ে অফিস করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী আজ সকাল থেকে বিভিন্ন দাপ্তরিক কর্মসূচিতে অংশ নেন। আরো শুনুন প্রতিবেদনে।
2: ঈদুল আজহার টানা 7 দিনের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে সচিবালয় সহ সরকারি অফিসগুলোতে। সোমবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী ও সচিব সহ অন্যান্যদের সঙ্গে কৌশল বিনিময় করেন। নিজ নিজ মন্ত্রণালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রীরাও। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ছুটির মধ্যেও কর্মব্যস্ততার কথা জানান সাংবাদিকদের। কথা বলেন চামড়ার ন্যায্য মূল্য ও আসন্ন বাজেট নিয়েও।
3: পতন ধরেছে সেটি তো কিনবে না, সেই জন্য বারবার আমরা বলেছি এবং এই জিনিসটা নিশ্চিত করার জন্য মাদ্রাসায়, তারপরে অনেক ক্ষেত্রে অনেক ট্রেডের কাছে, মানে যেখানে হাব হয় সংরক্ষণ লবণ মাখায়, সেরকম জায়গায় সরকার বিনামূল্যে লবণ দিয়েছে। প্রায় 18 কোটি টাকার লবণ আমরা দিয়েছি সারা দেশে।
2: এদিকে রোববার রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সচিবালয়ে ছুটির পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, বৈশ্বিক বাজারের বাস্তবতা ও মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে।
4: মিডল ইস্টের ক্রাইসিসের কারণে এই ধরনের বাস্তবতা এসেছে এবং মূল যে ব্যাপারটা, যেটাতে মূল আমাদের কনজামশন অর্থাৎ ডিজেল প্রাইস 56%, এটার পেছনে সবচেয়ে বেশি ভর্তুকি সরকারকে দেওয়া লাগে, কিন্তু তারপরে কিন্তু এটা আনটাচড ফর হোয়াট রিজন, সাধারণ মানুষ যেন কোনোভাবে এফেক্টেড না হন।
2: এদিন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতা, সততা, নিষ্ঠা ও সমন্বিতভাবে কাজ করার কোন বিকল্প নেই। এছাড়া এদিন ছুটি শেষে দেশের অন্যান্য সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, ব্যাংক, বীমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ার বাজারের নিয়মিত কার্যক্রম শুরু হয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত মানুষ। আবার ব্যস্ত হয়ে উঠছে রাজধানী, যদিও গতকাল পর্যন্ত এই ফাঁকাই ছিল এই মহানগরী। যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, ঢাকা ফেরার পথে বাসগুলোতে তেমন ভিড় ছিল না, তবে ট্রেনে ছিল যাত্রীর চাপ। যাত্রীরা বলেন, রাস্তা ফাঁকা, যানজট কম ছিল, তাই দ্রুতই ঢাকায় পৌঁছাতে পারছেন তারা। আরো শুনুন প্রতিবেদনে।
5: আবারও কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। সোমবার থেকে খুলেছে সরকারি বেসরকারি অফিস আদালত, ফলে ধীরে ধীরে ঢাকামুখী হচ্ছেন নারীর টানে গ্রামে ছুটে যাওয়া মানুষগুলো। তবে এদিনও বাস টার্মিনালগুলোতে ফিরতি যাত্রায় চোখে পড়েনি তেমন চাপ বা ভিড়। রাজধানীর সদরঘাটও ফাঁকা। রাজধানীর সায়দাবাদ, গাবতলী, যাত্রাবাড়ি ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে কোন রকম বড় ধরনের ভোগান্তি ছাড়াই বেশ স্বাভাবিকভাবে নিজের গন্তব্যে ফিরতে পারছেন তারা।
6: ঠিকমতো আসতে আসতে রাস্তা কোনো যানজট ছিল না, খুব ভালোভাবে আসছি।
7: গেছি ভালোভাবে, আসছি ভালোভাবে, আলহামদুলিল্লাহ ভালো।
8: এখনো কোনো যানজটের দেখা পাইনি,
9: ঢাকায় আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো, কোনো সমস্যা হয় নাই।
5: ঈদের পরপরই একসঙ্গে সবাই না ফেরায় চাপ কম রয়েছে, আর পুরো সপ্তাহ জুড়েই ধাপে ধাপে মানুষ ঢাকায় ফিরবে বলে ধারণা করা হচ্ছে। রাজধানীর অন্যতম প্রবেশ পথ কমলাপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন প্রান্ত থেকে ফেরা কর্মজীবী মানুষের ভিড় লক্ষ্য।

0: গেছে। টানা সাত দিনের ছুটির শেষ দিনে সরকারি বেসরকারি বিভিন্ন পেশাজীবী অনেক মানুষ কর্মব্যস্ত শহরে ফিরছেন। এদিকে দেশের দক্ষিণাঞ্চল থেকে রাজধানীতে প্রবেশের অন্যতম পথ সদরঘাট লঞ্চ টার্মিনালের চিত্রও ছিল বেশ স্বাভাবিক। প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার তাদের ফিরতি যাত্রা ছিল বেশ আনন্দমুখর।
1: ঘাটগুলোতে কোচঘাটের একটি বাড়তি নিরাপত্তা আমরা লক্ষ্য করেছি, আসার সময় দেখেছি, এমনকি যাওয়ার সময় আজকে দেখছি যে কোচঘাটের একটি বাড়তি নিরাপত্তা, সেই কারণে কোনো ব্যক্তি ধরে
2: আলহামদুলিল্লাহ ভালো কাছে আসার সময় একটু তুফানের ই করছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোভাবে যাইতে পারছি, এখন আবার ভালোভাবে যাইতে পারলে আলহামদুলিল্লাহ।
0: এদিকে ঢাকায় ফেরার পাশাপাশি অনেকেই এখনো পরিবারের সঙ্গে ঈদ পরবর্তী সময় কাটাতে গ্রামের বাড়িতে ছুটছেন। কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, এখন যারা গ্রামের বাড়িতে যাচ্ছেন তাদের বেশিরভাগই অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
3: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন জানিয়েছেন, ঈদ ঘিরে প্রধানমন্ত্রীর নেওয়া গণমুখী উদ্যোগের জবাবদিহিতা নিশ্চিত ও জনগণের আকাঙ্ক্ষার স্পষ্ট প্রতিফলন ঘটেছে। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। ডক্টর মাহদি আমিন বলেন, নির্বিঘ্ন নিশ্চিতকরণ, দ্রুত বর্জ্য অপসারণ, চামড়া খাতে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা সহ এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে 10টি গণমুখী বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
4: এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারের কার্যক্রমে 10টি গণমুখী বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছিল। নির্বিঘ্নে ঈদযাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরিবহনের শৃঙ্খলা, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতে সুস্থ ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, এই 10টি অগ্রাধিকার ছিল মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান বা অন্যতম নির্দেশনা। এসব উদ্যোগের সমন্বিত বাস্তবায়নে ঈদ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে এবং রাষ্ট্রীয় সেবাকে আরও জনসম্পৃক্ত করার যে প্রচেষ্টা তারও প্রতিফলন ঘটিয়েছে।
3: সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রী স্পিচ রাইটার এস এম মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজন মাহমুদ, সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক ও শাহরিয়ার পামির। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, কিছু অনলাইন মিডিয়া ভুল ও অপতথ্য ব্যবহার করে রিলস ও ফটোকার্ড প্রচার করছে, যার ফলে সমাজে বিশৃঙ্খলার সুযোগ তৈরি হয়।
4: হঠাৎ একটি ফটোকার্ড অথবা ছোট্ট একটি ভিডিও ক্লিপ যেটা আপনার নিমেষে ভাইরাল করে দেওয়া হচ্ছে, এগুলো আমরা চিন্তা করতেছি না। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যে কথাটি সেটা হচ্ছে, এটা করার আগে আমরা অবশ্যই যার বিপক্ষে হোক, যাকে কেন্দ্র করে হোক, তার সাথে কথা বলে সময় নিয়ে বিবেচনা করে এটাকে প্রচার করা আমার মনে হয় দরকার। না হতে এটাতে কিন্তু অনেকে কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সামাজিক ভয়ে প্রতিপন্ন হচ্ছে।
3: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, মূলধারার গণমাধ্যম কর্মীদের পেশা চর্চার ক্ষেত্রে যে কোনো ধরনের অনৈতিক বাধা বা হস্তক্ষেপ মোকাবেলায় বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। তিনি আজ নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মূলধারার গণমাধ্যম কর্মীদের উপর নিরাপত্তা কর্মী ও পরিচ্ছন্নতা কর্মীদের বর্বরোচিত হামলার ঘটনার বিচার ও নিরাপত্তা বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, গণমাধ্যমকে সম্পূর্ণ স্বাধীন ও স্বচ্ছ রাখার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
5: গণমাধ্যমের কাজই হচ্ছে সবকিছুকে জনগণের সামনে ট্রান্সপারেন্ট করে তুলে ধরা। সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোন মিথ্যা অভিযোগে কাউকে হয়রানির মধ্যে আমরা পড়তে দিব না। সুনির্দিষ্ট অভিযোগ যাই থাক, তা দেশের প্রচলিত আইন অনুযায়ী এগিয়ে চলবে তার প্রক্রিয়া। সেই কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করাই হচ্ছে রাষ্ট্র এবং সমাজের সকলের দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী বারবার জবাবদিহিতার সংস্কৃতির কথা বলেছেন, আমরা সেই আলোকেই বিশ্লেষণ করি, বিচার করি এবং মূল্যায়ন করি।
3: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হল। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে তিনি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল দিন ধার্য করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: হত্যার ১৩ দিনের মাথায় বিচার শুরু চাঞ্চল্যকর রানিসা ধর্ষণ ও হত্যা মামলার। সোমবার অভিযোগ গঠন করে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ঢাকা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সারিকিন। এর আগে সকাল ৮টার পূর্বেই আদালতের গারদখানায় রাখা হয় স্ত্রীসহ মামলার প্রধান আসামি সোহেল রানাকে। বেলা ১১টার পর এজলাসে তোলা হলে আসামিদের উপস্থিতিতে শুরু হয় অভিযোগ গঠনের শুনানি। পরে শুনানি শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল বিচার শুরুর আদেশ দেন। মঙ্গলবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষ জানায় আসামিদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে। আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে আদালতে, বলছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলুক।
7: এই মামলায় যেভাবে সমস্ত ডকুমেন্ট আছে এবং আসামির দোষ স্বীকারোক্তি আছে সে সকল কিছু মিলে আমাদের প্রত্যাশা হল মাননীয় ট্রাইব্যুনালের নিকট যে এই আসামিদ্বয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হইবে। আসামিদ্বয় যেহেতু নির্দোষিতা দাবি করেছেন ট্রায়ালের বিধান অনুসারে, সেহেতু আগামীকাল সাক্ষ্য গ্রহণের জন্য মাননীয় ট্রাইব্যুনাল তারিখ নির্ধারণ করেছেন।
6: তবে আসামিদের নির্দোষ দাবি করে এই মামলা থেকে অব্যাহতির দাবি জানান রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মুসা কলিমুল্লাহ।
8: ওয়াকিষ্টকোটা জোর জবরদস্তি করে আদায় হচ্ছে সে বিষয়ে কিছু বলেনি, তবে তারা বলেছে তারা ঘটনার সাথে সংশ্লিষ্ট না, তারা নির্দোষ।
6: মঙ্গলবার শুরু হওয়া এই মামলার সাক্ষ্য গ্রহণ কোন বিলম্ব ছাড়াই প্রতিদিন চলবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বেতার।
3: দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৩টি শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৮৮ জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এই সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় একই সময়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১১৭৯ জন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয় দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১০ জন। এদিকে স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন ডেঙ্গু মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি আজ সচিবালয়ে ডেঙ্গু মোকাবেলায় করণীয় নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন ডেঙ্গু মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডেঙ্গু কর্নার করা হচ্ছে। আক্রান্তদের চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ফিল্ড হাসপাতাল রেডি আছে এবং প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গায় আরও ফিল্ড হাসপাতাল করা হবে। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন তদন্ত কমিটির প্রতিবেদন আগামী বুধবার দেওয়া হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
9: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
10: খবরের বাকি অংশ পড়ছি কনোজ শিকদার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর গঠিত সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন দীপেন দেওয়ান। বিশ্বের অন্যান্য স্থানের মতো নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল দুগ্ধ উৎপাদনে নারী খামারি উন্নয়নের অগ্রযাত্রা। এ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবিতে আয়োজিত এক আলোচনা সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমাতে হবে। এর আগে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় আজ থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে বন বিভাগ। এ সময় জেলে, বাওয়ালি, মৌয়ালি এবং পর্যটক কেউই সুন্দরবনের ভেতরে প্রবেশ করতে পারবেন না। বন বিভাগ জানায় কেউ নিষেধাজ্ঞা অমান্য করে বনে প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
10: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রেখেছে এবং লেবাননে তার মিত্র ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা রোধে ব্যর্থ হয়েছে। গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, তিনি ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া রয়েছে এবং তাদেরকে শিগগিরই এর মূল্য দিতে হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পুনরায় জোর দিয়ে বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতিটি লেবানন সহ সকল পক্ষের জন্য প্রযোজ্য। কোন জায়গায় এর ব্যত্যয় মানেই যুদ্ধবিরতির লঙ্ঘন। এর পরিণতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী থাকবে বলেও এক্সের পোস্টে উল্লেখ করেন আরাকচি। নেতানিয়াহু তার সেনাবাহিনীকে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলা চালানোর নির্দেশ দেওয়ার পরে ইরানের শীর্ষ কূটনীতিক এই মন্তব্য করেন। এদিকে কুয়েতের একটি মার্কিন ঘাঁটি সিরিক দ্বীপে হামলার জন্য ব্যবহৃত হচ্ছে এমন অভিযোগে ওই ঘাঁটিতে হামলা চালায় ইসলামী বিপ্লবী গার্ড কোর। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের দেশের ওপর ইরানের দফায় দফায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ইইউ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিউফোর্ট দুর্গ দখল এবং দক্ষিণ বৈরুতে পুনরায় হামলা শুরুর ঘোষণা দেওয়ার পর লেবাননের সামরিক অভিযান বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। ইইউর মুখপাত্র আনোয়ার আল আনুনি বলেন, তারা লেবাননে সামরিক অভিযান বন্ধ করতে এবং দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান জানাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আজ বিকেলে রাজধানীর স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল 82 বছর। তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত 24 সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তোফায়েল আহমেদ 1943 সালের 22 অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। খেলার খবর। হকি। আজ জাপানের নারী অনূর্ধ্ব 18 এশিয়া কাপের হকি ইভেন্টে চীনা তাইপেকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে কনা আক্তার ও আইরিন রিয়া একটি করে গোল করেন। একই মাঠে বাংলাদেশ আগামীকাল চীনের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় দুপুর 12টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত 12তম মাউন্ট এভারেস্ট আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার কৃতি সন্তানরা 3টি স্বর্ণ, 1টি রৌপ্য এবং 3টি ব্রোঞ্জ পদক লাভ করে তৃতীয় স্থান অর্জন করে। এর মধ্যে নাসরিন একটা 2টি স্বর্ণপদক লাভ করে সেরা কারাতে হওয়ার গৌরব অর্জন করেন। নাসরিন একটা টুর্নামেন্টের কাতা ও কুমি উভয় বিভাগে স্বর্ণপদক লাভ করেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত। সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের 10 নির্দেশনা এবারের ঈদ ব্যবস্থাপনায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনেছে, সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। মূলধারার গণমাধ্যম কর্মীদের পেশাগত কাজে অনৈতিক বাধা মোকাবেলায় জিরো টলারেন্স নীতি সরকারের, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শিশু রামিসা হত্যার বিচার শুরু। অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করল ট্রাইব্যুনাল। স্বাস্থ্যগত কারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ। ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করল তেহরান। ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত। লেবাননে ইসরায়েলি হামলা বৃদ্ধি। এবং জাপানে নারী অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের হকি ইভেন্টে চীনা তাইপেকে 2-0 গোলে হারাল বাংলাদেশ। খবর শেষ হলো।
11: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি জারিন তাসনিম ঐশী। টানা সাত দিনের ঈদ উল আজহার ছুটি শেষে আজ দেশের সরকারি বেসরকারি অফিসগুলো আবার খুলেছে। দীর্ঘ ছুটির পর কর্মজীবী মানুষরা সকাল থেকে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। দীর্ঘ ছুটির পর কর্মজীবী মানুষদের মধ্যে এক ধরনের নতুন উদ্যম ও ব্যস্ততার আবহ তৈরি হয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকায় সকাল থেকেই অফিসগামীদের ভিড় দেখা যায়, যানবাহনের চাপও বেড়েছে। ছুটির দিনগুলোতে ফাঁকা থাকা সড়কগুলো আবারও কর্মচাঞ্চল্যে ভরে উঠেছে। এই দিনটি শুধু কর্মজীবী মানুষের জন্য নয়, রাষ্ট্রীয় কার্যক্রমের ক্ষেত্রেও বিশেষ তাৎপর্য বহন করছে, কারণ আজ প্রধানমন্ত্রীর অফিসে তার উপস্থিতি বিশেষভাবে আলোচিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের ছুটির আগে ঘোষণা দিয়েছিলেন যে ছুটি শেষে প্রথম কর্মদিবসেই তিনি নিজ অফিসে উপস্থিত থাকবেন এবং সকালেই গুরুত্বপূর্ণ কিছু বৈঠকে অংশ নেবেন। তার এই প্রতিশ্রুতি ছিল মূলত প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং ছুটির পর সরকারি কার্যক্রমে গতি ফিরিয়ে আনার প্রতীকী উদ্যোগ। জানা গেছে আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার কার্যালয়ে উপস্থিত হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করেছেন। তিনি প্রথমে মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির উপর জোর দেন। বৈঠকে তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। এরপর তিনি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর এবং এজন্য প্রশাসনকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে। ঈদের ছুটি শেষে সচিবালয়ে তার এই উপস্থিতি ছিল মূলত অফিস কার্যক্রম পুনরায় শুরু হওয়ার প্রেক্ষাপটে, যেখানে তিনি সরাসরি মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর এই উপস্থিতি শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তিনি নিজে ছুটির পর কর্মপরিবেশে নতুন উদ্দীপনার সঞ্চার করতে চান। তার কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আজকের কর্মসূচিতে প্রশাসনিক কার্যক্রম ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে হামের টিকাদান কর্মসূচির অগ্রগতি নিয়েও তিনি আলোচনা করেন। ছুটির সময় শুরু হওয়া এই কর্মসূচি এখনও চলমান এবং প্রধানমন্ত্রী এর সফল বাস্তবায়ন নিশ্চিত করতে চান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিসে তার উপস্থিতি আজকে এক ধরনের প্রতীকী বার্তা বহন করছে। আজকের দিনটি তাই শুধু অফিস খোলার দিন নয়, বরং রাষ্ট্রীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চারের দিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সকালের কর্মসূচি এবং অফিসে তার উপস্থিতি দেশের প্রশাসনিক ধারাবাহিকতা ও উন্নয়ন পরিকল্পনার প্রতি সরকারের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে। সরকার প্রধানের উপস্থিতিও পুরো জাতির জন্য এক ধরনের আশ্বাস ও প্রেরণাদায়ী হয়ে উঠেছে। এবারের ঈদ উল আজহা উদযাপনকে ঘিরে সারা দেশে এক শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ঘরমুখো মানুষের যাত্রা ছিল তুলনামূলকভাবে নির্বিঘ্ন। মহাসড়ক, রেলপথ ও নৌপথে বিশেষ ব্যবস্থা নেওয়ার ফলে ঈদের আগে ও পরে যাত্রীদের তেমন কোনো দুর্ভোগ পোহাতে হয়নি। অতিরিক্ত ট্রেন ও বাস সার্ভিস চালু করা হয়েছিল, ফেরিঘাটে শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় ছিল, আর মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়। ফলে লাখো মানুষ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পেরেছেন। সব মিলিয়ে বলা যায়, টানা সাত দিনের ঈদ উল আজহার ছুটি শেষে আজ অফিস খোলার মধ্য দিয়ে দেশের প্রশাসনিক, অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে নতুন প্রাণ ফিরে এসেছে। রাজধানী আবারও কর্মচাঞ্চল্যে ভরে উঠেছে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
12: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
13: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ দেশের গানে।
14: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়া ওয়েভের দ্বিতীয় অধিবেশনের বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন রফিকুল আলম ও শাম্মী আক্তার, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়া ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন শুধুমাত্র

0: শ্রোতা বন্ধুরা, এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠানের পর আপনারা শুনলেন দেশাত্মবোধক গান গাজী মাজহারুল আনোয়ারের কথায় বশির আহমেদের কণ্ঠে। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 MHz, বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। এসো আরবি শিখি, ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান বিকেল 3:30। চাষাবাদ, কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল 4:05। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, দুপুর 12:15, সন্ধে 6:55, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী, আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন সকাল 8:30। এছাড়া আধুনিক গান শুনবেন মধুসূদন হালদারের কণ্ঠে দুপুর 12:30। রূপালী, ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05। রবীন্দ্রসঙ্গীত শুনবেন পপি মণ্ডলের কণ্ঠে দুপুর 12:20। লালনগীতির অনুষ্ঠান অচিন পাখি শুনবেন সন্ধে 6:10। বাউলিয়ানা, বাউল গানের অনুষ্ঠান শুনবেন বেলা 2:30। পল্লীগীতির অনুষ্ঠান শুনবেন প্রীতিলতা বিশ্বাসের কণ্ঠে দুপুর 12:40। এছাড়া এফএম ব্যান্ড 88.8 MHz-এ এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 MHz, বাংলাদেশ বেতার খুলনা। এবারে তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তর্জমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ।

الأرض فاحكم بين الناس فاحكم بين الناس بالحق

0: অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়।
1: এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরই মাধ্যমে শেষ হল আমাদের আজকের সকল কার্যক্রম। আগামীকাল অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এবং সেই সাথে সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।